এতক্ষণ আপনি শুনছিলেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, পরের শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য, আপনি শুনছেন আনন্দধ্বনি। ঘড়িতে সময় 5:44 হয়ে 44 সেকেন্ড।

বড়দের সময় 5টা বেজে বারো আর আমরা আমার দলের শেষ গানে চলে এসেছি। শেষ গান পীযূষকান্তি সরকারের গলায়। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আজকের সারাদিন আপনার খুব ভালো কাটুক। ভালো থাকবেন সকলে।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয় নিয়ে কথা বলতে গেলে বলতে হয় প্রথমে, শুধু জানি যে শুনেছে কানে তাহার আহ্বান গীত, ছুটেছে সে নির্ভীক পরাণে সংকট আবর্তন মাঝে মৃত্যুর গর্জন, শুনেছে সে সঙ্গীতের মতো। এমন এক মানুষের কথা যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িয়ে আছেন, এবং তার কথা বলবো আজকে। ভারতের স্বাধীনতা সংগ্রাম, তার সাথে ওতপ্রোতভাবে জড়িত এক নাম, সেই নামের কথা আপনাদের কাছে আজ তুলে ধরব প্রভাত বিনায়, আমি অর্পিতা। তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, অনুশীলন সমিতির সদস্য, মূলত বিখ্যাত হয়ে আছেন কানাইলাল দত্তের সহযোগিতায় আলিপুর বোমা মামলার বিচারাধীন রাজসাক্ষী নরেন গোসাইকে জেল চত্বরে গুলি করে হত্যা করার জন্য, যিনি ছিলেন ভারতের তৃতীয় শহীদ যিনি ফাঁসি কাঠে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু। ঠিক আজকের দিনে 1882 সালের 30 জুলাই পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার, বর্তমানে যেটি পশ্চিম মেদিনীপুর, সত্যেন্দ্রনাথ বসুর জন্ম। পিতা অভয়াচরণ বসু মেদিনীপুর কলেজের অধ্যাপক, মূলত তারা বোরালের বিখ্যাত বাবু রাজনারায়ণ বসুর বংশধর। সত্যেন্দ্রনাথ ছিলেন রাজনারায়ণের ভাতুষ্পুত্র, আর সম্পর্কে ছিলেন শ্রী অরবিন্দ ঘোষের মামা, যদিও অরবিন্দের থেকে কিন্তু তিনি 10 বছরের বয়সে ছোট ছিলেন, কিন্তু সম্পর্কে ছিলেন তার মাতুল। এহেন সত্যেন্দ্রনাথ তার কীর্তি নিয়ে আজকের প্রভাত বিনা।

সত্যেন্দ্রনাথ বসু প্রাথমিক পড়াশোনা শেষ হওয়ার পর সফলভাবে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষার জন্য ভর্তি হলেন, কিন্তু শেষ পর্যন্ত দিতে পারলেন না পরীক্ষা। কলেজ ছেড়ে দেওয়ার পর এক বছর মেদিনীপুরে কালেক্টরেটের দায়িত্ব পালন করলেন, তারপরে জড়িয়ে পড়লেন সশস্ত্র বিপ্লবের সঙ্গে। মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলতে হেমচন্দ্র কানুনগোকে নিয়ে গড়ে তুলেছিলেন ছাত্র ভাণ্ডার 1905 সালে, এবং সেখানে তাঁত শিল্প, ব্যায়াম চর্চা ইত্যাদির আড়ালে চলত বিপ্লবী কর্মকাণ্ড। ক্ষুদিরাম বসু তারই হাতে তৈরি ছাত্র, মূলত সত্যেন্দ্রনাথের নির্দেশেই কিন্তু সেই মজফ্ফরপুরে কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেছিলেন ক্ষুদিরাম। সত্যেন্দ্রনাথের নির্দেশে সোনার বাংলা নামক বিপ্লবাত্মক ইস্তেহার বিলি করে গ্রেপ্তার হয়েছিলেন, এবং সত্যেন্দ্রনাথও লাইসেন্সবিহীন বন্দুক রাখার জন্য 2 মাসের সশ্রম কারাদণ্ড। ক্ষুদিরামকে নিয়োগ করেছিলেন কিংসফোর্ডকে হত্যা করার জন্য। যখন 1908 সালে 2 মে কলিকাতার মুরারিপুকুর রোডে পুলিশ অভিযান চালায়, সেখানে একটি বোমা কারখানার সন্ধান পায়। বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ, বোমা, ডিটোনেটর, অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়। সেই সময় অরবিন্দ ঘোষ, বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, ইন্দুভূষণ রায় সহ অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। সেই কথায় সেই ঘটনা অত্যন্ত উল্লেখযোগ্য ভারতের সশস্ত্র বিপ্লবে।

কথা হচ্ছে বিপ্লবী সত্যেন্দ্র বসুকে নিয়ে। আমরা কথায় আছি, আছি গানে। যেই কথা বলছিলাম, যখন আলিপুর বোমা মামলায় ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন নরেন গোসাই, নরেন গোসাই বিশ্বাসঘাতকতা করে দলের বাকি সদস্যদের নাম প্রকাশ করে দেন এবং আলিপুর বোমা মামলার রাজসাক্ষী হয়ে যান। এবং সেই রাজসাক্ষী হয়ে যাওয়ার পর বিপ্লবীরা ঠিক করলেন নরেন গোসাইকে হত্যা করা হবে। সত্যেন্দ্রনাথ এবং কানাইলাল দত্ত, তারা দুজন তখন আলিপুর জেলে বন্দী। তারা জানেন যে তাদের জীবন শেষ হয়ে আসছে ব্রিটিশ পুলিশের হাতে, কিন্তু সত্যেন্দ্রনাথ এবং কানাইলাল দুজনেই বললেন যদি কোনোভাবে তাদেরকে রিভলভার জোগাড় করে দেওয়া হয় তবে নরেনকে হত্যার দায়িত্ব তারা নিতে পারবেন। এবং আলিপুর জেলে আসার আগেই সত্যেন্দ্রনাথের ক্ষয়রোগ হয়েছিল, জেলের হাসপাতালেই তিনি থাকতেন। কানাইলাল দত্ত বললেন যে তার কাঁঠাল খাবার ইচ্ছে হচ্ছে। সেই মতো হেমচন্দ্র কানুনগ এবং বাকিরা, বারীন, বসন্ত, মতিলাল, তারা ভাবলেন এই সুযোগে কি করে রিভলভার পাঠানো যায়। এবং কাঁঠালের ভেতরে রিভলভার পাঠানো হয়েছিল, বড় একটি কাঁঠালের ভেতরে করে। এবং যেহেতু ক্ষয়রোগে আক্রান্ত সত্যেন্দ্রনাথ জেলের হাসপাতালেই ছিলেন, কানাইলালও অসুস্থতার ভান করে পৌঁছে গেছিলেন ডিসপেন্সারিতে, হাসপাতালের, জেল হাসপাতালের ডিসপেন্সারিতে। এবং ডিসপেন্সারি ঘরে একটা বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। তার আগেই সত্যেন্দ্রনাথ এবং কানাইলাল নরেন্দ্রকে, মানে নরেন গোসাইকে বলেছিলেন যে তারা দুজনেই রাজসাক্ষী হতে চান আলিপুর বোমা মামলায়, এবং সেই কারণে যদি নরেন তাদেরকে সাহায্য করতে পারেন তাহলে তারা রাজসাক্ষী হয়ে যাবেন। শুনব সেই গল্প, কি ঘটেছিল সেদিন সেই ডিসপেন্সারিতে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM.

যখন নরেন গোসাইকে বললেন যে তিনি মানে সত্যেন্দ্রনাথ বসু এবং কানাইলাল দত্ত তারা দুজনেই নরেনের মতো রাজসাক্ষী হতে চান, পুলিশের কাছে কী কী বলতে হবে সেই বিষয়ে আলোচনা করতে চান, এবং পরিবর্তে নরেনকেও কিন্তু তাদের কারামুক্তির ব্যবস্থা করতে হবে, তখন নরেন পুলিশের গোয়েন্দা শামসুল আলমকে বলেন যে সত্যেন্দ্রনাথ বসু এবং কানাইলাল দত্ত এরাও রাজসাক্ষী হতে চান, এবং কী কী বলতে হবে বিপ্লবীদের বিষয়ে সেসব বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। কিন্তু পিস্তল এলো কাঁঠালের ভেতর করে, এবং পিস্তল পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন কানাইলাল দত্ত, এবং কানাইলাল দত্ত কাঁঠাল খেতে চেয়েছিলেন, কাঁঠালের ভেতর করে এলো দুটি পিস্তল। কানাইলাল অসুস্থতার অভিনয় করে চিকিৎসার জন্য পৌঁছে গেলেন হাসপাতালে, সেই ডিসপেন্সারিতে। সত্যেন্দ্রনাথ চিকিৎসার জন্য তখন হাসপাতালে ভর্তি ছিলেন, কারণ আলিপুরে জেলে বন্দি হওয়ার আগে থেকে ক্ষয়রোগে আক্রান্ত তিনি। পিস্তল পৌঁছে গেল, ঠিক হলো 1 সেপ্টেম্বর সকাল 7টায় নরেন যখন সত্যেন্দ্রনাথের কাছে আসবেন এবং কানাইলালের কাছে আসবেন স্বীকারোক্তির বিষয়ে কথা বলার জন্য, সেই ডিসপেন্সারির ঘরেতে আলোচনা শুরু হবে। ঠিক সেই সময় কানাইলাল থাকবেন ডিসপেন্সারির বাইরের বারান্দায়। প্রথম গুলি করবেন সত্যেন্দ্রনাথ, ব্যর্থ হলে কানাইলাল। এইরকম পরিকল্পনা করে শুরু হল সেই যুদ্ধের অধ্যায়, আলিপুর বোমা মামলা, ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ। আমরা সবাই ইতিহাসের পাঠ্য বইতে পড়েছি, তাকে ফিরে দেখা সেই বিপ্লবীর চোখ দিয়ে যার আজকে জন্মদিন, বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু।

যখন গেলেন নরেন ভোরবেলা পয়লা সেপ্টেম্বর ডিসপেন্সারিতে সত্যেন্দ্রনাথ এবং কানাইলালের সাথে শেষ মুহূর্তের আলোচনা করে নেওয়ার জন্য, নরেন গোসাই তার শ্বেতাঙ্গ দেহরক্ষী হিগিন্সকে দূরে দাঁড়াতে বললেন। আলোচনা চলতে চলতেই সত্যেন্দ্রনাথ প্রথমে তার চাদরের তলা থেকে পিস্তল বের করে নরেনকে লক্ষ্য করে গুলি চালালেন। গুলি গিয়ে লাগল নরেনের উরুতে। গুলির শব্দ এবং নরেনের চিৎকার শুনে কানাইলাল ছুটে এসে পলায়মান নরেনকে লক্ষ্য করে করলেন গুলি। সেই গুলিটি লাগল পাঁচিলের গায়ে। হিগিন্স শব্দ শুনে ছুটে এলেন, সত্যেন্দ্রনাথকে ধরার চেষ্টা করলেন। সত্যেন্দ্রনাথ হিগিন্সকে করলেন গুলি। গুলি হিগিন্সের কবজি ভেদ করে বেরিয়ে গেল। হিগিন্স মাটিতে পড়ে গেলে সত্যেন্দ্রনাথ নরেনকে লক্ষ্য করে ছুটতে থাকলেন। আহত নরেন ততক্ষণে হাসপাতালে দরজা পেরিয়ে গিয়েছে। দারোয়ান গেটের তালা বন্ধ করে দিলে কানাইলাল দারোয়ানের বুকে পিস্তল ঠেকিয়ে

বললেন দরজা খুলে দিতে। দারোয়ান প্রাণ ভয়ে দরজা খুলে দিলে সেই সময় সত্যেন্দ্রনাথও সেইখানে উপস্থিত হলেন। জেলর এবং লিন্টন নামে একজন শ্বেতাঙ্গ কয়েদি নরেনকে বাঁচাতে এলো। সত্যেন্দ্রনাথ বললেন সরে যেতে। লিন্টন সত্যেন্দ্রনাথকে জাপটে ধরলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। সেই সময় কানাইলাল নরেনকে লক্ষ্য করে গুলি চালালেন। গুলি লিন্টনের কানের পাশ দিয়ে গিয়ে নরেনকে বিদ্ধ করল। সত্যেন্দ্রনাথও কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে নরেনকে লক্ষ্য করে আবার গুলি চালালেন। গুলিবিদ্ধ নরেন নর্দমার মধ্যে পড়ে গেলে কানাইলাল নর্দমার মধ্যেই নরেনকে আবার গুলি করলেন। সত্যেন্দ্রনাথ এবং কানাইলাল নরেনকে সব মিলিয়ে নটি গুলি করেছিলেন। চারটি নরেনের শরীরে বিদ্ধ হয়। ডিসপেন্সারির দেওয়ালে একটি, পাঁচিলে লাগে দুটি, হিগিন্থের গায়ে লাগে একটি, শেষ গুলিটি নর্দমার ভিতর নরেনের বুকে লাগে। এবং নরেনকে হত্যার পর দুজনেই সানন্দে গ্রেপ্তার বরণ করলেন। তারা কিন্তু পালিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিলেন, কিন্তু পালিয়ে যাননি।

বিচারকের কাছে কানাইলাল বলেছিলেন, ক্ষুদিরামের ভূত আমাকে রিভলভার দিয়েছে। বিচারে দুজনেরই ফাঁসির ঘোষণা হয়েছিল। কানাইলালের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোনো অ্যাপিল হয়নি, কারণ কানাইলাল দত্ত বলেছিলেন, দেয়ার শ্যাল বি নো অ্যাপিল। 10ই নভেম্বর সেই বছর ফাঁসি হয়ে গিয়েছিল কানাইলালের, এবং কেওড়াতলা

শ্মশানে তা চিতাভস্মের ছাই নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সেদিন। আর সত্যেন্দ্রনাথের ফাঁসি হয়েছিল সেই বছরই 21 নভেম্বর। ফাঁসির আগে তিনি দেখা করেছিলেন তার বোন সুরবালা দেবীর সাথে। মায়ের জন্য বড় মন খারাপ হয়েছিল সত্যেন্দ্রনাথের। শিবনাথ শাস্ত্রী এসেছিলেন কানাইলালার সত্যেন্দ্রনাথের সাথে দেখা করতে, এবং তিনি বলেছিলেন এই দুজনকে দেখে কি তেজ, যেন পিঞ্জরাবদ্ধ সিংহ। ওদেরকে আশীর্বাদ করতে হলে আমাকে 3 জন্ম সাধনা করতে হবে, এই রকম কথা বলেছিলেন শিবনাথ শাস্ত্রী। ফাঁসির পর মৃতদেহ অবশ্য জেলের বাইরে আনতে সাহস পায়নি ব্রিটিশ পুলিশ। জেলের মধ্যেই চন্দন কাঠ ফুল দিয়ে চিতা সাজিয়ে দাহ করা হয়েছিল বিপ্লবী সত্যেন্দ্রনাথকে। এমনই ছিলেন বাংলার সেই অগ্নিযুগের বিপ্লবীরা।

শুধুমাত্র একটি পর্বের মধ্যেই সীমাবদ্ধ নয়। তার জন্মদিবসে তাকে শ্রদ্ধার্ঘ জানালাম। আমি অর্পিতা প্রভাত বিনায় ছিলাম। অগ্নিযুগের বিপ্লবীদের এই গল্প আমরা আবারও নিয়ে আসব অন্য কোনো পর্বে। মাঝে মাঝেই তাদের কথা আমরা স্মরণ করব। প্রভাত বিনায়।

0: মূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও Form 26-AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: ভারতীয় বায়ু সেনা মে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান বনে। প্রি রেজিস্টার্ড ভর্তি দিল্লি ও বেঙ্গালুরু মে 31 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর 2026 তক আয়োজিত কি যা রহি হে। অধিক জানকারি কে লিয়ে www.iafrecruitment.edcil.co.in পর জায়ে।
4: সুবহ কি শুরুআত আপকে সাথ, সুন রহে হ্যায় সুহানি সুবহ, সুহানি সুবহ 100.1 FM গোল্ড পর।

0: come through Mirabai Chanu in weightlifting, Sharmila Dhankad in the women's F57 short put, and now Gavit in the men's T4700 meter. Chirag Jha from Sports Desk.
1: President Draupadi Murmu congratulated Dilip Kavit on winning gold medal and Mohammad Basil on securing silver medal in the men's 100-meter T47 event at Glasgow Commonwealth Games 2026. In a social media post, the president said that Indian para-athletics has scripted a memorable chapter of sporting excellence. And now, for a look at today's newspapers, it's over to Sarabjit Kaur.
2: Thank you, Sunil. Approval of the bill to amend the anti-paper leak law in Lok Sabha is the top story in many dailies. Anti-paper leak law tightened, headlines the Pioneer. The Supreme Court restricts retrospective environmental clearances, quashing 2021 office memorandum on the matter with prospective effect, reports the Hindu. India and four other nations face 100% tariffs as U.S. Senate advance Russia sanctions bill, reports Hindustan Times. Front-paged by the Indian Express, Gulveer Singh's monumental feat was captured in the headline. From Sirsa mud ground to India's first Commonwealth Games men's 10,000 meters silver. The coverage noted that despite battling brutal weather, long odds and a world-class field, Singh emerged victorious. Ahead of dengue vaccine rollout in India next year, a study reported in the Times of India reveals that all four strains of the virus have been found to be in circulation simultaneously in 8 states and union territories. And finally, ahead of the Delhi High Court's review of the capital's stray dog management measures, a ground inspection suggests the problem in Delhi remains unresolved, writes the Tribune. And with that, it's back to you, Sunil.
1: Thank you, Sarabjit. And now, before we end the bulletin, the headlines once again. Lok Sabha passes anti-paper leak amendment bill with stricter punishment of up to 10 years in jail. Polling begins for by-elections to three assembly constituencies in Bihar, Gujarat and Madhya Pradesh. Bihar government decides to reopen closed sugar mills at Rayam in Darbhanga and Sakri in Madhubani. India's merchandise exports rise 15% despite Red Sea crisis and global turmoil. Annual Kamar Yatra for Shravan month to begin today. And para-athlete Dilip Kavit wins gold while Mohammad Basil bags silver in men's 100-meter race at Commonwealth Games. And with that, we end the morning news. Have a nice day.
3: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
4: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
5: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
4: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
6: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
7: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
8: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
7: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
8: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
7: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: মনের মেলোডিতে অর্পিতা চলে এসেছে আবারও আপনাদের সাথে কথা বলতে। আর আজকে কি নিয়ে কথা হবে মনের মেলোডিতে? মনের মেলোডিতে আমরা আসি আপনাদের সাথে গল্প করতে। আর গল্প কি নিয়ে হবে? আজকে 30শে জুলাই, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। প্রতি বছর 30শে জুলাই পালিত হয় এবং শান্তিপূর্ণভাবে, যাতে সমাজে সবাই সবাইকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকে, সেই জন্য জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে এই দিবসটিকে পালন করে। তাই আজকে আপনারা কী নিয়ে কথা বলতে আসবেন? আসলে বন্ধু মানে আমরা কী জানি? বন্ধু মানে মেঘলা দুপুর, বন্ধু মানে শিশির ভেজা ভোর, বন্ধু মানে মনের মাঝে অনেকখানি জোর, বন্ধু মানে ভীষণ আনন্দ, ভীষণ কষ্ট, একটু অভিমান, আর মনের মাঝে মিঠেল রোদের অনেকখানি টান। এই যে বন্ধু মানে মিঠেল রোদ, মেঘলা দুপুর, শিশির ভেজা ভোর আর একরাশ স্নিগ্ধতা, যা মানে অদ্ভুত এক অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তো জীবনে কখনো না কখনো আমাদের জীবনে প্রথম বন্ধু এসেছিল, সেই প্রথম বন্ধুর গল্প তুলে ধরবেন মনের মেলোডিতে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে। মনের মেলোডিতে এসে বলবেন প্রথম সেই বন্ধুর কথা যাকে দেখে ভালো লেগেছিল, যার হাত ধরে গল্প করতে ইচ্ছে হয়েছিল, সেই প্রথম বন্ধুর গল্প মনের মেলোডিতে।

সুপ্রভাত, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা তোমাকে এবং সকল বন্ধুদের। আসলে এই জাতিসংঘ যখন এই দিনটি পালন করে, মূলত পৃথিবী জুড়ে আজকেই কিন্তু আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফার্স্ট সানডে অফ আগস্ট, আগস্ট মাসের প্রথম রবিবারও কিন্তু বন্ধুত্ব দিবস পালন করা হয়। তবে ইউনাইটেড নেশন স্বীকৃত দিনটি কিন্তু আজকেই 30শে জুলাই। আর সৌভিক লিখেছেন, কসবাহালটু থেকে আমার প্রথম বন্ধু স্কুল থেকে হয়েছিল, মারপিট দিয়ে

যাকে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না, কোনো ব্যাখ্যায় ব্যাখ্যায়িত করা যায় না, এমনই একটা নির্মল আনন্দ, এমনই একটা খোলা জানলা, খোলা দরজার মতো, যেখান থেকে শুধুমাত্র আলো হাওয়াই ঢোকে। কখনো বিষ বাষ্প যদি ঢুকেও থাকে, সমস্ত যেন কোথাও উড়ে চলে যায়, কারণ বন্ধু মানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল, বন্ধু মানে উড়ন্ত আর দুরন্ত গাঙচিল, বন্ধু মানে নিঝুম বৃষ্টি, বন্ধু মানে দক্ষিণ হাওয়া, বন্ধু মানে একই খাবার দুজনে মিলে ভাগ করে খাওয়া, এবং এই যে ঝগড়া ভুলে আবার শুরু খেলা, আর বন্ধু মানে একেবারে এই বর্ষার মেঘের ভেলা। তাই প্রথম বন্ধুত্বের গল্প করতে অর্পিতার সঙ্গে আসুন 9903055992 তে মনের মেলোডিতে। আমি অর্পিতা বন্ধুত্বের গল্প নিয়ে বন্ধুত্বের ঝাঁপি খুলে বসে আছি আপনাদের জন্যে।

বন্ধু অনেকের সাথেই হতে পারে, কিন্তু আমার প্রথম বন্ধু হলো আকাশবাণী কলকাতা। প্রথম যেদিন রেডিওতে আকাশবাণীর অনুষ্ঠান শুনেছিলাম, সেদিন থেকেই আকাশবাণীর সাথে বন্ধুত্বর শুরু। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, প্রথম বন্ধুত্বের গল্প নিয়ে আমরা গল্প করছি আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, আমার কোনো বন্ধু নেই, ছিল না কখনো, আমাকে একটু অন্যরকমভাবে মানুষ করা হয়েছিল তাই হয়তো। তবে আমাদের একটি দেশি কুকুর ছিল, নাম তার ভোলা, সে আমার প্রথম ভালো বন্ধু। সে যখন পাগল হয়ে গেল তখন তাকে মেরে ফেলা হয়েছিল, সে যে কী যন্ত্রণা! অদ্ভুত গল্প এটি, যদিও খুব মন ভারাক্রান্ত হলো শুনি। প্রথম বন্ধুর গল্প এরকম শুনে একটু দুঃখই লাগলো। আজকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে শুভ্রা ভট্টাচার্য লিখেছেন, বাঁশদ্রোণী কলকাতা ৭০ থেকে তার প্রথম বন্ধু পিউর কথা। ক্লাস ফাইভে আমার পেন্সিল হারিয়ে গিয়েছিল, কাঁদছিলাম। ও তখন ওর পেন্সিল বক্স থেকে আমাকে একটি নতুন পেন্সিল বের করে দিয়েছিল। সেদিনই প্রথম বুঝেছিলাম বন্ধু মানে ভাগ করে নেওয়া। কত বছর পরেও ওর সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, আজ ওর কথা খুব মনে পড়ছে। এইরকম আন্তরিকতা ছিল বন্ধুদের মধ্যে। আসলে প্রথম বন্ধু হওয়া একটা অদ্ভুত অভিজ্ঞতা, যে তুই আমার বন্ধু বা তুমি আমার বন্ধু, এই যে বন্ধুত্ব, বন্ধুত্বের রেশ একেবারে থেকে যাওয়া সারা জীবনের জন্য, সেই অনুভূতি ভাগ করে নিন আমার সাথে। প্রথম বন্ধুত্ব, প্রথম যেই মানুষটির সাথে বন্ধুত্ব হয়েছিল তার গল্প আজকে মনের মেলোডিতে।

নন্দা রায় পড়েল, তার বার্তা পড়ব। তার আগে লিখেছেন রমা রায়, দাসনগর হাওড়া পাঁচলা থেকে। নমস্কার দিদি ভাই, সুপ্রভাত, শুভ বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। আজকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, জাতিসংঘ এই দিনটিকে ডিক্লেয়ার করেছে। আমার জীবনে প্রথম বন্ধু এসেছিল যার হাত ধরে গল্প করতে ইচ্ছে করেছিল, সেই ইচ্ছে আমার মনেই রয়ে গেছে চিরকাল। এখন আমি যাকে বন্ধু হিসেবে পেয়েছি তিনি বড়ই ভালো মনের মানুষ, সুখে দুঃখে আনন্দে জীবনটা বেশ ভালোই কেটে যাচ্ছে, আমি সুখী। রমা রায় দাসনগর হাওড়া পাঁচলা থেকে লিখেছেন। আর নন্দা রায় পড়েল, আচ্ছা আচ্ছা, তার বার্তাটি আবারও আসবে হয়তো, কোনো কারণে ডিলিটেড হয়ে গেছে। চলে যাই পরের বার্তায়। লিখেছেন সুব্রত মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। বন্ধু মানে হৃদয় মাঝে, বন্ধু মানে সব কাজে, বন্ধু মানে পথের বাঁকে, বন্ধু মানে কাছে পাই যাকে, বন্ধু মানে থাকে আমার হাতে, বন্ধু মানে থাকে আমার সাথে, প্রথম বন্ধু পেলাম যখন আমার হাতের এই মুঠো ফোন। আচ্ছা, তার মানে তার প্রথম বন্ধু হচ্ছে মুঠো ফোন, সুব্রতর প্রথম বন্ধু তার মুঠো ফোন। যাই হোক, চলে যাব পরের বার্তায়, কিন্তু গানের ওপারে এসে, আবারও সংবাদ বিরতির ওপারে এসে।

0: 2026-27. Commerce and Industry Minister Piyush Goyal has said that India's merchandise exports have registered a 15% growth so far in the current financial year, despite Red Sea crisis and global turmoil. He said despite these headwinds, India's merchandise exports have grown by 15% during the April-July period. Delivering the JRD Tata Memorial Lecture 2026, Mr. Goyal said, the country's merchandise exports remained resilient despite mounting geopolitical tensions and disruptions to global trade routes. The annual Kavar Yatra for Shravan Maath begins today. During the Kavar Yatra, a large number of people visit pilgrimage sites such as Haridwar, Gomukh and Gangotri in Uttarakhand to fetch holy waters of Ganga River. Uttarakhand and Uttar Pradesh governments have made elaborate arrangements to manage a large number of pilgrims. Union Home Minister Amit Shah and Defence Minister Rajnath Singh today extended warm greetings to countrymen on the auspicious beginning of the holy month of Shravan. India scripted history in para-athletics at the Commonwealth Games, securing a historic 1-2 finish in the men's 100 metres T47 final as Dilip Mahadu Gavit won the gold and Mohammed Basil claimed the silver. Gavit clocked a games record and season best time of 10.71 seconds to take the top spot, while Basil produced his season best 10.83 seconds to finish second in a closely fought race. India Meteorological Department has forecast heavy to extremely heavy rainfall at places over Madhya Maharashtra and West Madhya Pradesh today. Heavy to very heavy rainfall is also expected today over parts of Northeast India and East Madhya Pradesh. And that is the end of this news bulletin.
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যে সব করদাতাকে আইটিআর 1 বা আইটিআর 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold। মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold। মনের মেলোডি।
4: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে আবারও চলে এসেছি। আর মনের মেলোডিতে কথা হচ্ছে আপনাদের বার্তা নিয়ে। চলে যাই পরের বার্তায়। রজত লিখেছেন, আমার প্রথম বন্ধু হয় স্কুল থেকে। এমনিতে বন্ধু সংখ্যা কম, কিন্তু প্রথম বন্ধু গল্পের কথা মনে পড়লে মন নস্টালজিক হয়ে যায়। বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখেছেন এই বার্তা। চলে যাই পরের বার্তায়। শুভ সকাল অর্পিতা। জ্ঞান হওয়ার পর বুঝেছিলাম পরম বন্ধু আমার দিদি। আজও সেই বন্ধুত্ব অব্যাহত অক্ষত। ভগবানের কাছে প্রার্থনা করি বাকি জীবনেও যেন এই রকম থাকে। অনিরিনা ঘোষ, বেহালা থেকে। চলে যাই তার পরের বার্তায়। মানসী বৈদ্য লিখেছেন কোডনগর থেকে। সুপ্রভাত অর্পিতাদি, বৃষ্টি ভেজা বন্ধুত্বপূর্ণ সকালের শুভেচ্ছা তোমার জন্য। বন্ধু সময়ের সাথে সাথে পাল্টে গিয়েছে। নার্সারির বন্ধুরা প্রাইমারিতে হারিয়ে গেল। প্রথম প্রথম মন খারাপ হলো, নতুন বন্ধুর ঝাঁকে তারা মিলিয়ে গেল। এইভাবেই জীবন চলছে। তবে আমি সেই ছোটবেলার বন্ধুদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। আসলে ওই যে বললাম, সময়ের সাথে সাথে সবই পাল্টায়, কিন্তু প্রথম বন্ধু তার গল্প তো বলতেই হবে। যাই হোক, তার পরের বার্তায় চলে যাই। লিখেছেন কে দেখি, পরের বার্তা লিখেছেন আমাদের পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে। বন্ধুত্ব অটুট আছে প্রায় 69 বছর। একই জায়গায় জন্ম, একই জায়গা থেকে ছোটবেলা খেলাধুলা। আমার বন্ধু অসীম,

আজও আমরা বন্ধুত্ব বজায় রেখেছি, অসীম এবং পবিত্র। এরা হচ্ছেন প্রায় 70 বছরের বন্ধুত্ব এদের, এবং সেই বন্ধুত্ব একেবারে অটুট। সীমা দাস লিখেছেন, শুভ সকাল অর্পিতাদি। বন্ধুত্ব হলো জীবনের এক অমূল্য উপহার, সুখে দুঃখে ছায়ার মতো পাশে থাকে। স্বার্থহীন এই সম্পর্ক জীবনকে সুন্দর অর্থপূর্ণ করে তোলে। যখন স্কুলে প্রথম পা রাখি, প্রথম বান্ধবী ছিল চম্পা। সেই বন্ধুত্ব বাড়ি, মানে সেই বন্ধু আমার বাড়ির কাছেই থাকে। রোজ আগের মতো দেখা না হলেও যখন দেখা হয়, তখন বিভিন্ন ধরনের কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যায়, কোনো হিসেব থাকে না। এখনও কোনো দরকারি কথা সেই বান্ধবীর সাথে আলোচনা করি, সেই কথাই লিখেছেন। আর অনেক অনেক বার্তা পড়ব, কিন্তু গানের ওপারে এসে

যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, স্কুল জীবনে প্রথম বন্ধু বনমালী, যার সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, স্কুল ছুটির পর একসঙ্গে খেলাধুলা করা, নানান গল্প করা, শৈশবের সব স্মৃতি মনে পড়ে গেল আর নস্টালজিক হয়ে গেলাম। আজকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে আমার প্রিয় বন্ধু আকাশবাণী সহ সব বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। আর চলে যাই তার পরের বার্তায়। সুপ্রভাত অর্পিতা, আমার জীবনের প্রথম বন্ধু, আমরা ছিলাম তিনজন, স্কুল কলেজ পরবর্তীকালে অনেক দিন একসাথে পথ চলা, আমাদের ছেলে মেয়েদের বিয়ে পর্যন্ত একসাথে দেখা হওয়া অবধি হাত ধরে চলা ছিল আমাদের বন্ধুত্ব। অনেক ঘটনা ফেলে এসেছি যা অনেক পৃষ্ঠা লিখলেও শেষ করা যাবে না। আজ আমরা একে অপরের থেকে অনেক দূরে, আজ আমি কলকাতায়, তারা আছে জামশেদপুরে, তবে আজ তুমি এবং

অমিতা বন্ধুরাই আমার পথ চলার বন্ধু। সকলকে শুভেচ্ছা জানাই। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখেছেন। এরকম সত্যি জীবনের নানান ওঠাপাড়ায় আমাদের বন্ধুদের সাথে বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু তবুও প্রিয় বন্ধু, প্রথম বন্ধু, তারা কিন্তু আমাদের কাছেই থেকে যায়, মনের মাঝেই থেকে যায়। কারণ বন্ধুর বিচ্ছেদ হলেও বন্ধু তো থাকেই ঠিক মনের মাঝে। সেই বন্ধুত্বের গল্প, প্রথম বন্ধুর গল্প, জীবনের সেই প্রথম বন্ধুত্ব, অনেকটা বললাম না সেই ফেলে আসা প্রথম প্রেমের মতন, যা হারিয়েও হারায় না।

লিখেছেন জয়দেব মহলানবিশ যোধপুর পার্ক থেকে, যে জীবনের প্রথম বন্ধু স্কুলের, এই নিয়ে জীবনের দু একটা ঘটনা তিনি লিখেছেন। স্কুলে একবার ড্রিলের দিন কেটস পড়তে ভুলে গিয়েছিলেন, আমাদের পিটি টিচার খুব কড়া ছিলেন। জয়দেব লিখছেন, আমার বন্ধু অন্য সেকশনে ছিল বলে কেটসের সাথে আমার জুতো পাল্টাপাল্টি করে নেওয়াতে আমি সেই দিনের জন্য পিটি স্যারের কাছে পানিশমেন্ট থেকে বেঁচে গিয়েছিলাম। আরও একবার একদিন সেই বন্ধুর সঙ্গে স্কুলে প্রচণ্ড ঝগড়া করছিলাম, এমন সময় স্কুলের প্রিন্সিপাল এসে কে ঝগড়া করছিল জিজ্ঞেস করাতে আমার সেই বন্ধু আমাকে বাঁচাবার জন্য দোষটা নিজের ওপর নিয়ে নিয়েছিল এবং প্রিন্সিপালের কাছে প্রচণ্ড মারও খেয়েছিল। এরপর আমাদের নানান কাজের সূত্রে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এখন আমার আরও এক বন্ধুর কাছে শুনলাম যে আমার সেই বন্ধু সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ। তার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম কিন্তু আমাকে সে চিনতে পারেনি। জয়দেব মহলানবিশ লিখেছেন যোধপুর পার্ক থেকে, অদ্ভুত, মানে এই যেই বন্ধুটি প্রথম বন্ধু ছিল সেই বন্ধুটি এতটাই অসুস্থ, সে আর তার প্রিয় বন্ধুকে চিনতে পারছে না। এর থেকে দুঃখের আর কিছুই বোধহয় নেই।

0: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
1: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
0: আমি বললাম, ও এটা ঠিক কাজ। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।
3: गाने कथाएं गोल्डन समय आपनी सुनछेन 100.1 FM Gold। মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold। মনের মেলোডি।

প্রথম বন্ধু পেয়েছিলাম মায়ের কোলে শুয়ে, মুগ্ধ চোখে মা তখন থাকতো কেমন যে, বোবা ভাষায় কত কথা বলতাম মহাসুখে, মায়ের মন ঠিক বুঝতো দেখতো হাসি মুখে, কখন আমার খিদে পেত কখন উঠব হেসে, সব জানতা মা আমার চুমু খেত ভালোবেসে। একটু যখন বড় হলাম কোলে এলো বোন, মাটা যেন বদলে গেল, পেতাম না আর মন, অভিমানী চোখ দুটো করতো ছল ছল, বোনকে আমার কোলে দিয়ে মা মোছাতো জল, বলতো আমায় দূর পাগলি, এ তো তোর বোন, দিদি হলে অনেক দায়িত্ব, চাই বড় মন। সেই মা আমার হারিয়ে গেল আকাশের তারা হয়ে, আর পেলাম না তেমন বন্ধু নিঃস্বার্থ জীবন দিয়ে। নন্দা রায় পুরিল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে লিখেছেন, অসম্ভব সুন্দর একটা কবিতার ছলে নিজের মনের কথা। জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে বেতার বন্ধু রবীন মান্না লিখেছেন, সময়ের সাথে সাথে বন্ধু বদলে যায়, নতুন বন্ধু আসে, তাদের সাথে এই বন্ধুত্ব হয়। আমার সবথেকে কাছের বন্ধু, 50 বছরের বেশি বন্ধুত্ব যার সাথে, সে হলো পরম মিত্র আকাশবাণী। উৎপল মুখোপাধ্যায় লিখেছেন পুনা থেকে, বৃষ্টি ভেজা শুভেচ্ছা। আর আমার বন্ধু অনেক বেশি নয়, তবে তারা সবাই প্রকৃত বন্ধু। আমার প্রিয় এবং প্রথম বন্ধু নিমাই আজও রোজ দুবেলা ফোনে কথা হয়। তারপরে লিখেছেন আর লিখেছেন আরও আরও অনেক বার্তা রয়েছে যদিও, ঠিক আছে গানের ওপারে আসি। ও নিশাকর ধর লিখেছেন, স্কুল জীবনের বন্ধুত্ব, যে যার সংসার নিয়ে ব্যস্ত দেখা হলে কথা হয়, নির্দিষ্ট কোনো বন্ধু স্কুল জীবন থেকে আছে সেই রকম না, একই জায়গায় কাজ করতাম সেই রকম বন্ধু, নাম তার সঞ্জু, কাজ ছেড়ে চলে আসার পর আজ পর্যন্ত সেই বন্ধুর কোনো সন্ধান পাচ্ছি না। যদি সঞ্জুর কোনো বন্ধু বান্ধব বা সঞ্জু নিজে শুনে থাকেন, তাহলে আমার সঙ্গে যেন অতি অবশ্যই যোগাযোগ করে। খুব ভালো বন্ধু ছিল খেলার এবং কাজের, একই সাথে মুম্বাইতে কাজ করতাম। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে তার বন্ধু সঞ্জুকে খুঁজছেন, যদি সঞ্জু শুনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, আর আপনার জন্য আপনার বন্ধু অপেক্ষা করে আছে।

সুপ্রভাত, আমার জীবনের প্রথম বন্ধু অসীম সরকার, খোকা আর অষ্টঘোষ ছোটবেলা থেকে একসাথে স্কুল, খেলা, পড়াশোনার পাশাপাশি সব বিষয়ে মন খুলে কথা বলা, ঠাট্টা ইয়ার্কি নিয়ে জীবনের 63 বছর অতিক্রান্ত সেই তিনজনের মধ্যে গতকাল একজন, অষ্টঘোষ, হঠাৎ করে আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিলেন। ভারাক্রান্ত মনে তাই এই মেসেজ পাঠিয়ে আরও একবার তাকে স্মরণ করিয়ে দিচ্ছি। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে তার প্রিয় বন্ধু গতকাল চলে গিয়েছেন, 63 বছরের বন্ধুত্ব, সেই বন্ধুর কথা তিনি স্মরণ করছেন। চলে যাই পরের বার্তায়। লিখেছেন, 1970 সালে যখন বজবজ প্রাইমারিতে পড়তাম তখন তার সাথে বন্ধুত্ব হয়েছিল। বজবজে তার একাধিক মাটনের দোকান আছে, তার সঙ্গে এমন বন্ধুত্ব ছিল যে

ভাষায় প্রকাশ করা কঠিন। বর্তমানে সে বাউরিয়া ফোর প্লাস্টার মোড়েও একটি মোটরের দোকান করেছে। দোকানে মাটন কিনতে গেলে সে বলে, তোকে লাইন দিতে হবে না, ফোন করে আসবি, ছেলেকে দিয়ে পাঠিয়ে দেব। স্কুলে একসঙ্গে বসে খাওয়া, ভালো ভালো গল্প করার করতো পড়ার বিষয়। হাই স্কুলে যে বন্ধুদের সাথে বন্ধুত্ব হয়েছিল তার নাম সুরজিৎ। 1977 সালে ক্লাস সেভেনে পড়ার সময় সে আমাদের স্কুল কালীপুরে ভর্তি হয় এবং আমার কাছে প্রথমে বলেছিল স্কুলের বিষয়, পড়াশোনার বিষয়, মাস্টারমশাইদের বিষয়ে জানতে চাই। একসাথে পড়া, একসাথে বসতাম, কিন্তু 1981 সালের পর থেকে কোনো যোগাযোগ নেই। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে তার দুই বন্ধুর কথা লিখেছেন, আর লিখেছেন অপূর্ব কর নিউ টাউন কলকাতা থেকে। ছোটবেলার বন্ধুত্বের কথা ভাবলেই 70-এর দশকে স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। পাড়ার পাঁচ বন্ধু সবসময় একসাথে থাকতাম। এক বাংলা বন্ধের দিনে গাছতলায় আড্ডা মারছিলাম, তখন ওখান দিয়ে এক নাপিতকে যেতে দেখে অদ্ভুত খেয়াল চাপলো। পাঁচ বন্ধু একসাথে ন্যাড়া হয়ে গেলাম, বাড়িতে ফিরে কি বকুনি। সেই থেকে আমরা পাড়ায় এবং আশেপাশে পঞ্চপাণ্ডব নামে বিখ্যাত হলাম। আজ দুই পাণ্ডবকে হারিয়েছি, তিনজনের দেখা কম হলেও ফোনে এখনও আড্ডা হয়। বা এটা খুব মজার একটা গল্প। তপন কুমার রায়চৌধুরী বাগুইহাটি জোড়ামন্দির থেকে লিখেছেন, ছোটবেলায় একজন বন্ধু হয়েছিল, তখন জায়গা পাল্টানোর ফলে তার সঙ্গে আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি, কিন্তু তার কথা এখনও সব সময় মনে পড়ে। তারপরে লিখেছেন কিশোর বালি থেকে, হাওড়া বালি থেকে, সত্যি বন্ধুর কোনো জাত হয় না, বন্ধুত্ব গরিব বড়লোক দেখে না। আমার এক বন্ধু ছিল, তার নাম অসীম, সে ছিল ব্রাহ্মণ, ভালোবেসেছিল এক নিচু জাতের মেয়েকে, তাকে বিয়ে করার জন্য সেই বন্ধুকে ত্যাজ্যপুত্র করেছে তার বাড়িতে, কিন্তু আমি বন্ধুত্ব ছাড়িনি এবং সে তার ভালোবাসার মানুষকে রেখেছে খুব ভালো। বন্ধুর প্রশংসা করে লিখেছেন কিশোর বালি। অনেকগুলো বার্তা পড়েছি, আবারও আসছি একটি গানের ওপারে।

বন্ধু মানে বৃষ্টি ভেজা, পায়ে হাতটি ধরে চলা, বন্ধু মানে ঝড়ের মুখে দাঁড়িয়ে আলোর কথা বলা, বন্ধু মানে ভোরের শিশিরে একটু হাসির রেখা, বন্ধু যেন দুঃখের দিনে সুখ হয়ে দেয় দেখা। পায়েল বন্দ্যোপাধ্যায় লিখেছেন বেলঘড়িয়া থেকে, আর লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ। যেদিন থেকে আপনাদের সুন্দর অনুষ্ঠান শুনছি সেই দিন থেকে আপনারা আমার বন্ধু। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন আমার প্রথম বন্ধু আমার বাড়ির পাশেই থাকে, খুব ছোট্ট থেকে ওর সাথে বন্ধুত্ব, রোজ সন্ধ্যার পর ওই বন্ধুর সাথে এখনও কিছুটা সময় আড্ডা দিই। দ্বারহাট্টা হরিপাল হুগলি থেকে উত্তম কুমার দাস লিখেছেন, শিপ্রা কারার লিখেছেন যে আজকে FM গোল্ড আমার বন্ধু হয়েছে এবং আমার বার্তাটি পড়বেন, পড়ছি এবং আমার অনুরোধ রাখবেন, আর আজও বলবো, আগামী দিনেও বলবো, জীবনের শেষ সময়ে বলবো আমার প্রথম বন্ধু, তার নাম প্রীতি। যখন বন্ধু নামের মানে বুঝতাম না তখন থেকেই বন্ধুত্ব, একই পাড়ায় ছোট্ট থেকে বড় হওয়া, একই স্কুলে পড়া, আমার সমস্ত গোপন কথা সব কিছুর সব সে জানে, সুখ দুঃখের সাথী। আজ এতদিন ধরে জীবনে মানে বেঁচে থাকার অক্সিজেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রতিদিন যাতে আমার সেই বন্ধু ভালো থাকে, সুস্থ থাকে, এবং মৃত্যু যদি আসে কখনো আমাকে যেন আগে নেয়, এবং এইরকমই তার মানে বন্ধুত্ব। যাই হোক, লিখেছেন শিপ্রা কারার, তারপরে লিখেছেন গুড মর্নিং, আমি মা ছাড়া তেমন বন্ধু পেলাম না, ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন। আর লিখেছেন আশিস দত্ত সল্টলেক থেকে, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে, রাজোদ্দারে শ্মশানে চ যতিষ্ঠতি সবান্ধব, বন্ধুর এই ডেফিনেশন দেব কালের সর্বযুগের নিয়ম এটি। একদমই ঠিক, ভাই হলো, ভাই বলো বন্ধু বলো, সব সম্প্রীতির ভাগে অসময়ে নিদান কালে শ্রী গুরু কাণ্ডারে। ঈশ্বরকে বন্ধু বলছেন লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে। যাই হোক, অনেকগুলো বার্তা পড়লাম, অনেক রকম বার্তা পড়লাম। আর তারপরে সোমেন যাদবপুর থেকে লিখেছেন বন্ধুত্ব দিবসে, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস যেটা ইউনাইটেড নেশন ডিক্লেয়ার করেছে, FM এর সকল শ্রোতা বন্ধু এবং আর্জে অর্পিতা দিদিভাইকে সকল আর্জে বন্ধুদের জানাই বৃষ্টি স্নাত শুভ সকাল। আর যারা আর্জে আছো তারা আমাদের প্রতিদিনের বন্ধু, শুধু আজ নয় প্রতিদিন, প্রতি মুহূর্ত হোক বন্ধুত্ব দিবস, পৃথিবীর সকল বন্ধুরা থাকুক ভালো। বা খুব সুন্দর লিখেছেন কাজী আবু জাফর, কিছুক্ষণ আগে একটি সাপ আমার ঘরে প্রবেশ করেছিল, কিন্তু চিড়িয়াখানা ছবিতে উত্তম কুমার যেভাবে এই প্রাণীটিকে মর্যাদা দিয়েছিলেন তেমন করে আমি দিতে পারলাম না। কাজী আবু জাফর আত্রাই থেকে বাংলাদেশ থেকে লিখেছেন এই বার্তাটি। যাই হোক, সোমনাথ ঘোষ লিখেছেন প্রথম বন্ধুর নাম নিত্য

হন খাড়া, স্কুল লাইফে তাকে তার নাম নিয়ে ভীষণ মজা করতাম। আজও তার সাথে আমার যোগাযোগ আছে। সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, নিত্যধন খাড়া মানে এইরকম নাম যদি থাকে সেই বন্ধুর সত্যি স্কুলে একটুখানি বুলিড হওয়ার সম্ভাবনা থেকেই যায়। যাই হোক, কিছু করার নেই। তো এরকম আর শিশির ঘোষ মালদা থেকে লিখেছেন, বয়স বাড়ছে, বন্ধুরা এক এক করে বিদায় নিচ্ছে, এটা সত্যি দুঃখের। অনেকে বলে থাকেন, অনেকে বলে থাকেন, বইয়ের থেকে বড় বন্ধু হয় না, বই কখনো বিশ্বাসঘাতকতা করে না। ঐশী সরকার চিনার পার্ক থেকে লিখেছেন, একদমই তাই, বই কখনো বিশ্বাসঘাতকতা করে না, তাই বই বলা যেতেই পারে সব থেকে প্রিয় বন্ধু। বন্ধুত্ব নিয়ে অনেক অনেক অনেক গল্প, অনেক অনেক কথা আমরা বলছি, আমরা বলবো, আমরা থাকবো গানে, আর একেবারে শেষ সময়ে এসে পৌঁছেছি, তাই সময় বিশেষ নেই। আর একটা গান শুনে নি, আসছি আবারও যদি সময় পাই, বা ব্যাক টু ব্যাক দুটো গান দিয়ে বলবো টাটা, বাই বাই।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা।
2: 100.1 মেগাহার্টজ পর আপনি টিউন কিয়া হ্যায় আকাশবাণী কলকাতা কা এফএম গোল্ড চ্যানেল। কার্যক্রম লো আ গই উনকি ইয়াদ, জহাঁ আজ হামারে সাথ হ্যায় বহুআয়ামী গায়িকি কে ধনী সোনু নিগম। রোমান্টিক সুফি ভজন গজল শাস্ত্রীয় রচনায়ে জোশিলে দেশভক্তি গীত হর শৈলী মে উনকি আওয়াজ শ্রোতাও কে দিল তক পৌঁছতি হ্যায়। হিন্দি কে আলাবা কন্নড়, বঙ্গালি, মরাঠি, পঞ্জাবি, তামিল, তেলুগু, মালয়ালম আর কই অন্য ভাষাও মে হাজারো গীত গা চুকে হ্যায় সোনু নিগম। বিশেষ রূপ সে কন্নড় ফিল্ম উদ্যোগ মে উন্হে বেহদ সফলতা আর সম্মান প্রাপ্ত হুয়া হ্যায়।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট ইস্যুতে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। বিহার, গুজরাত এবং মধ্যপ্রদেশে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সশস্ত্র বাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেছেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোহাম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুডু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বাজেয়াপ্ত 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট ইস্যুতে ছাত্রদের আন্দোলনের সময় পুলিশের পদক্ষেপকে কেন্দ্র করে বিরোধীদের প্রবল হৈহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল 11টায় অধিবেশন শুরু হলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গ্লাসগোতে অনুষ্ঠিত 23তম কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার দৌড়ে স্বর্ণপদকজয়ী প্যারা অ্যাথলিট দিলীপ গাভিত এবং রৌপ্যপদকজয়ী মোহাম্মদ বাসিলকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের সাফল্য দেশের গৌরব বৃদ্ধি করেছে। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু করতে গেলে বিরোধী সদস্যরা ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে স্লোগান শুরু করেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য দাবি করেন। অধ্যক্ষ শ্রী বিড়লা বলেন, প্রশ্নোত্তর পর্ব সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং এটি সদস্যদের জন্য নির্ধারিত। তিনি আরও বলেন, সভার কার্যক্রমে বিঘ্ন ঘটানো সংসদীয় ঐতিহ্যের পরিপন্থী।
1: आप सबसे आग्रह किया है कि सदन में प्रश्नकाल के अंदर सदन को बाधित नहीं करें। प्रश्नकाल महत्वपूर्ण समय होता है, सदस्यों को सवाल उठाते हैं, सरकार की जवाबदेह होती है। आप प्रश्नकाल नहीं चलाना चाहते, सदन की कार्यवाही 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: হৈহট্টগোল চলতে থাকায় অধ্যক্ষ অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করেন। রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিবেচনা ও পাশের জন্য পেশ করা হবে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই বিলটি আজ বিকেলে উপস্থাপন করবেন। সকাল 11টায় অধিবেশন শুরু হলে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, সদস্যদের কাছে বিলের কপি বিতরণ করা হয়েছে যাতে তারা সংশোধনী প্রস্তাব আনতে পারেন। উল্লেখ্য, বিলটি গতকাল লোকসভায় পাশ হয়েছে।
2: For moving the motion of consideration of the public examination, prevention of unfair means, amendment bill 2026, as passed by the Lok Sabha, today in Rajya Sabha by grant of waiver under rule 123 of the rules of procedures and conduct of business in Council of States, that is Rajya Sabha, accordingly a supplementary list of business for today has been issued for taking up this bill for consideration and passing.
0: বিলটিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস, প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স আইনের সংশোধন করা হল। প্রসঙ্গত, লোকসভায় গতকাল পরীক্ষায় দুর্নীতি ও কারচুপি সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং পরীক্ষায় অসদাচরণের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় যন্তরমন্ত্রে মোতায়েন র্যাপিড অ্যাকশন ফোর্সের ব্যবহৃত গোলাবারুদের হিসেব বা অ্যামুনিশন লগ সংরক্ষণ করার জন্য সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ধাতব পেলেট গান ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত এই নির্দেশ দেয়। ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের নির্দেশিকার উল্লেখ করে আদালত জানায়, বিশেষ পরিস্থিতিতে পেলেট গান ব্যবহারের আইনি ক্ষমতা পুলিশের রয়েছে। বিহার, গুজরাট এবং মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ চলছে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত 11.5% ভোট পড়েছে। গুজরাটের মঞ্জলপুর কেন্দ্রে ভোটদানের হার ছিল 14.27%। মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট পড়েছে 32.53%। ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত।

0: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে সেনাবাহিনীর মহিলা নৌ অভিযাত্রী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের অসাধারণ সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রশংসা করেন। শ্রী সিং বলেন, ISV ত্রিবেণীতে সমুদ্রপথে তাঁদের সফল বিশ্ব পরিক্রমা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তিনি আরও বলেন, এই দল শুধু সমুদ্র জয় করেনি, বরং মহিলাদের জটিল সামরিক অভিযানে অংশগ্রহণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার দীর্ঘদিনের প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়েছে।
1: আপনি এস অভিযান সে কে সকতা হুম কেবল আপনি সমুদ্র কী নই জিতা হ্যাঁ সারি রূঢ়িও পরাজিত কিয়া হো কবি কহতি থি হমারি বেটিয়া এসে কঠিন সৈন্য অভিযানো কাজ হিসা নই বন সকতি আপনি সিদ্ধ কিয়া হিজিক্যাল ক্যাপেবিলিটি মেন্টাল টফনেস ওর লিডারশিপ কোয়ালিটি কিছু জেন্ডার কি মহতাজ নই হতি।
0: অসমে বন্যার ক্ষয়ক্ষতি পর্যালোচনা করতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের 6 সদস্যকে নিয়ে গঠিত আন্তঃমন্ত্রণালয়ের কেন্দ্রীয় দল রাজ্যের বন্যা দুর্গত অঞ্চলে সমীক্ষার কাজ শেষ করেছে। তারা চাড়াইদেও, শিবসাগর, জোরহাট ও গোলাঘাটের মতো সবথেকে বিপর্যস্ত জেলাগুলি ঘুরে দেখে দিসপুরে মুখ্য সচিব ডক্টর রবি কোটার সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। কেন্দ্রীয় দলকে জানানো হয়েছে ক্ষয়ক্ষতির পর্যালোচনা চলছে, কেন্দ্রের কাছে চূড়ান্ত রিপোর্ট পরে পাঠানো হবে। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর অসমের কয়েকটি জায়গায় আগামী 3-4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসুম ভবন আজ থেকে 1 আগস্ট পর্যন্ত অসম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূমের মোহাম্মদবাজারে সিন্ডিকেট চক্রের বিপুল পরিমাণ অর্থ মজুত রাখার অভিযোগে ধৃত পাথর ব্যবসায়ী মিনার মণ্ডলকে আজ সিউড়ি আদালতে তোলা হচ্ছে। গত মঙ্গলবার থেকে একটানা অভিযান চালিয়ে মিনারের বাড়িতে মজুত 28.5 কোটি নগদ অর্থ এবং 15 কেজি সোনা উদ্ধার করে পুলিশ। 19 ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। আজ সকালে ট্রাংভর্তি সেই টাকা এবং সোনা বাজেয়াপ্ত করা হয়, সিলকুটে দেওয়া হয় মিনার মণ্ডলের বাড়ি। তাঁর স্ত্রী ও ছেলেকে পাঠানো হয়েছে আত্মীয়ের বাড়িতে। বীরভূম জেলার পুলিশ সুপার VK বুন্দেশ জানিয়েছেন, মিনার তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়। এই টাকা ও সোনা টুলু মণ্ডলের অপরাধমূলক সিন্ডিকেটের বলে মিনারের দাবি। টুলু মণ্ডলের নিজেরও প্রাসাদোপম বাড়ি রয়েছে, এছাড়াও বীরভূমের একাধিক এলাকায় রয়েছে তার স্থাবর সম্পত্তি। ভোটের পর থেকে টুলু বেপাত্তা বলে খবর। পুলিশ সূত্রের খবর, গত মঙ্গলবার 8 জনের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করে মোহাম্মদবাজার থানার পুলিশ। ওই দলের কাছ থেকে মিনারের বাড়িতে মজুদ এই বিপুল পরিমাণ টাকার হুদিশ মেলে এরপর মঙ্গলবার গভীর রাতে শুরু হয় অভিযান। পরীক্ষায় অনিয়ম প্রতিরোধ করতে 2024 সালের আইনের ভিত্তিতে পশ্চিমবঙ্গে কয়েকটি ফাস্ট ট্র্যাক আদালতের তালিকা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। গতরাতে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে কোন আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র পরীক্ষায় অনিয়ম বা প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার ক্ষেত্রে এই ফাস্ট ট্র্যাক আদালত কাজ করবে। এর মধ্যে আছে কলকাতার নগর দায়রা আদালতের 1 নম্বর বেঞ্চ, সেখানে রাজ্য সরকারের যে কোনো তদন্তকারী সংস্থার আওতায় থাকা মামলার বিচার হবে। এছাড়া নগর দায়রা আদালতের বিশেষ CBI আদালতের 2 নম্বর কোর্ট ও ফার্স্ট ট্র্যাক কোর্ট হিসেবে কাজ করবে, সেখানে কেন্দ্রীয় সরকারের যে কোনো সংস্থার তদন্তাধীন মামলার বিচার হবে। মধ্যপ্রাচ্যের সংকটে নতুন করে জটিলতার মধ্যে মিশরের একটি বন্দরে ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত সংস্থা। হামলাগুলির লক্ষ্যবস্তু ছিল মার্কিন মালিকানাধীন একটি ভাসমান সংরক্ষণ কেন্দ্র এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কার। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে মিশরের পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে। রাজধানী কিয়েভ সহ দেশের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে 2 শিশুসহ 8 জন নিহত। কিয়েভের মেয়র ভিটালি ক্লেচকো নাগরিকদের বাংকারে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার ঠিক একদিন পরে রাশিয়া এই হামলা চালিয়েছে। ভারতের পুরুষ ক্রিকেট দলের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় রাহানে জানিয়েছেন, ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়। 2023 সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দলে ডাক পরপর তিনি শেষবার ভারতের হয়ে মাঠে নেমেছিলেন। দেশের হয়ে তিনি শেষ ওয়ানডে খেলেন 2018 সালে ইংল্যান্ডের বিপক্ষে। 38 বছর বয়সে এই ক্রিকেটার ভারতের হয়ে মোট 85টি টেস্ট, 90টি ওয়ানডে এবং 20টি টি-20 ম্যাচ খেলেছেন। স্কোয়াশে ভারতের পুরুষ দল বিশ্ব জুনিয়র টিম চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে। কানাডার অন্টারিওতে প্রতিযোগিতার 5ম বাছাই ভারতীয় দল ইংল্যান্ডকে 2-1 গেমে হারিয়ে শেষ 4-এ পৌঁছয়। সেমিফাইনালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলবে, তারা জাপানকে হারিয়ে শেষ 4-এ উঠেছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় রয়েছে ধস নামার সতর্কতা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
4: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলে।
3: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: হর ঘর সূর্য ঘর।
6: এক প্রকার সে PM জয় অব গরিবো কি জয় বন গই হ্যা।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।
2: गाने कथाए गोल्डन समय আপনি শুনছেন 100.1 FM Gold। 100.1 FM Gold।
3: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Gold। তোমায় গান শোনাবো,
4: তোমায় গান শোনাবো
3: 100.1 FM Golden।
5: তোমায় গান শোনাবো, আর গান শোনাতে কে চলে এলাম, আমি কৃষ্ণা আপনাদের সঙ্গে রয়েছি। স্টুডিওর ঘড়ি বলছে 1:14 হয়ে 7 সেকেন্ড, আর বাইরে বেশ বৃষ্টি, মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টি আসছে, মাঝে মাঝেই ঝিরঝির করে পড়ছে, রাস্তাঘাটে জল কাদা, হ্যাঁ তার মধ্যেই গাছের পাতারা সবুজ হয়ে উঠেছে। আসলে বর্ষার দিনে বৃষ্টি তো হবেই, কিন্তু তার সঙ্গে খানিকটা ঝঞ্ঝাট, খানিকটা গণ্ডগোল তাও মিশে থাকে। প্রথম যে গানটি দিয়ে শুরু করব, পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে সে গান শুনতে চেয়েছেন, তবে হ্যাঁ একটা ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই আমি ক্ষমা চাইছি যে গীতা ঘটকের কণ্ঠে এই গানটি এই মুহূর্তে আমাদের সংগ্রহে নেই। কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আপনার পছন্দের গানটি আজকের প্রথম গান হোক, পরমা মিত্র ভবানীপুর কলকাতা থেকে।

সত্যি সত্যি এ গানের কথা এবং সুর আমাদের যে কোথা থেকে কোথায় নিয়ে যায় আমরা নিজেরাই জানি না। এরপরে যার গান, মানে যার গান শুনব, তিনি ভূপেন হাজারিকা, আর অনুরোধ জানিয়েছেন কৌশিক দত্ত খরসরাই বেগমপুর হুগলি থেকে। এই গানে কিন্তু আমরা আস্তে আস্তে অন্য জায়গায় পৌঁছে যাব, এই শহর কলকাতা থেকে অনেকটা দূরে।

দুহাতে হে সবল বাহুর আঘাতে, তাম্র বরণ দুহাতে হে সবল বাহুর আঘাতে, ধমধমা ধম মাদল বাজায় নতুন সারা তুলে, হাজার দেহ দোলে হাজার দেহ দোলে, নতুন দিনের আহ্বানে হাজার চোখের আগুনে।

একটি করে দুটি পাতা চা বাগান থেকে এ গান নতুন দিনের কথা বলে, নতুন স্বপ্নের কথা বলে, নতুন জগতের কথা বলে। শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে এ গান শুনে নিচ্ছিলাম এবং এ গান শুনতে চেয়েছিলেন, আগেই বলেছি, কৌশিক দত্ত খরসরাই বেগমপুর হুগলি থেকে। এরপরে আমরা যার গান শুনব তিনি বাণী জয়রাম, সে গানটি শুনে নি। এ গান অবশ্য আমরা বারবার শুনি এবং বারবার অনুরোধ আসে এ গানের। শুনতে চেয়েছেন হুগলি থেকে শ্বেতা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

এবং কত অতৃপ্তি নিয়ে এ জীবন চলে যায়। মান্নাদের কণ্ঠে এই গান শুনছিলাম। শুনতে চেয়েছিলেন কদমা জামশেদপুর থেকে চিন্ময় মাহাতো, রেখা মাহাতো, শিবাংশ মণ্ডল, কুমার সৌরভ মাহাতো। আর এরপরে যে গানটি শুনব সেটি আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, ফুলেশ্বর হাওড়া থেকে সুমিতা মাইতি, সৌমিতা মাইতি। এ গানের অনুরোধ জানিয়েছেন সুধীন দাশগুপ্তের সুরে। এ গান শুনে নি চলুন।

টাপুর টুপুর সারা দুপুর, হ্যাঁ নিশ্চয়ই বৃষ্টি তো হচ্ছেই, আর বৃষ্টি কখন হয়, মেঘ জমলে হয়। তাহলে মেঘের গান শুনে নি। শিল্পী বাণী ঘোষাল, শুনতে চেয়েছেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে।

ভীষণ মন কাড়া একটা গান শুনছিলাম। এবার বরঞ্চ মেঘ বৃষ্টি জল তার থেকে একটু দূরে যাই, আবারও বৃষ্টিতে ফিরবো বটে, সেরকম গানও হাতে আছে। কিন্তু এবার যে অনুরোধটি, সে অনুরোধ কাজী নজরুল ইসলামের গানের অনুরোধ, হীরামন শেখ এবং রেহেনা শেখ, গ্রাম গোংরা থানা চাপড়া নদিয়া থেকে এ গান শুনতে চেয়েছেন ফিরোজা বেগমের কণ্ঠে। চলুন শুনি।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

রাহুল দেব বর্মণেশ্বরে স্বপন চক্রবর্তীর কথায় লড়াই ছবি থেকে শুনছিলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি। আর এরপরে যে গানের অনুরোধ, সে গান আমাদের বড় পরিচিত গান এবং আমরা সকলেই এ গান শুনতে খুব ভালোবাসি। নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে শুনতে চেয়েছেন নীহারিকা পাল মাহেশ শুক্লি থেকে, কিন্তু নির্মলেন্দু চৌধুরীর গানটি আমাদের সংগ্রহে এই মুহূর্তে নেই বলেই উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে এ গান আমরা শুনে নেব, আমায় ডুবাইলি রে। নীহারিকা পাল মাহেশ শুক্লি থেকে।

ভাটিয়ালি গান গাওয়ার ধরন নির্মলেন্দু চৌধুরী এবং উৎপলেন্দু চৌধুরী, তারা একই ঘরানার। নির্মলেন্দু চৌধুরীর সুযোগ্য পুত্র, তার কণ্ঠে এই গানটি শুনে নিচ্ছিলাম। তার আগে, মানে গানে যাওয়ার আগে, এর পরের গানে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই একটি ঘোষণা। নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং বীরভূম জেলায় আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমে এই মুহূর্তে যারা বাইরে রয়েছেন তারা একটু সচেতন থাকবেন। আমরা পরের গানে যাই। আরতি মুখোপাধ্যায়।

জামশেদপুর থেকে সুদীপ্ত হাজরা এ গানের অনুরোধ জানিয়েছেন। আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছি তাঁরই অনুরোধের গান।

গান শোনাতে বসলে কোথা থেকে যে কোথায় সময় চলে যায় নিজেই বুঝতে পারি না। আয়নাতে মুখ দেখব না এই গানটি শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং এর পরের গান পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে, বরুণ বিশ্বাসের কথায়, অশোক রায়ের সুরে গানের অনুরোধ জানিয়েছেন আলাউল মল্লিক, দেওড়া আমতা হাওড়া থেকে।

তোমায় গান শোনাবো আজ এই পর্যন্তই। আমি কৃষ্ণা আপনাদের সঙ্গে ছিলাম, ফিরে আসছি আবার আপনাদের সঙ্গে কথা বলতে, গান শোনাতে। 2:30 সুরেলা সাপুরে সকলের সঙ্গে থাকুন 100.1 FM গোল্ডের।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000।
3: আর ইলেকট্রিক বিলের?
4: জিরো বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর। সুরেলা সফরে আজ ম্যাটিনি মেগাস্টার।

তার গান চোখ বুজে শুনতে হয়। তার গান মানেই সুরের জাদুকরি ছোঁয়া, বিশুদ্ধ আবেগ। তার কণ্ঠের জাদুতে রয়েছে প্রেম আর হৃদয়ের আকুতি। এমন গান, এমন উপস্থাপনা শেষ হওয়ার পরেও যার রেস থেকে যায় মনে, অজানিতেই গুনগুন করে ওঠে অগণিত শ্রোতা, প্রজন্মের পর প্রজন্ম ধরে তার গানের প্রতি আমাদের ভালো লাগা।

এ কণ্ঠস্বর সহজেই চেনা যায়। এ কণ্ঠস্বর এমন এক শিল্পীর যে শিল্পীকে আমরা সকলে চিনি, যিনি প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাদৃত হন, যার গান ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে, যার শক্তিশালী কণ্ঠস্বর সহজেই চেনা যায়, এবং তিনি আস্তে আস্তে এক কালজয়ী ব্যক্তিত্বে পরিণত হন। নিঃসন্দেহে বলিউডের সঙ্গীত জগতের এমন এক গায়ক তিনি। বলিউড সঙ্গীত এবং তিনি সমার্থক হয়ে উঠেছেন। তিনি সোনু নিগম। আজকে তাঁর জন্মদিন। 1973 সালের 30 জুলাই হরিয়ানার ফরিদাবাদে শোভা নিগম আর আগম কুমার নিগমের ঘরে সোনু নিগমের জন্ম। খুব সাধারণ ঘরে তার জন্ম হয়েছিল। তিনি খুব প্রখ্যাত বাবা মার সন্তান নন। খুব অল্প বয়সে তিনি নানা প্রতিযোগিতায় অংশ নিতেন। মাত্র 4 বছর বয়সে বিস্ময় বালক হিসেবে তিনি বিভিন্ন মঞ্চে গান গাইতেন, এবং এই সময় তার সবথেকে পছন্দের গান ছিল, মানে সবথেকে পছন্দের শিল্পী ছিল মোহাম্মদ রফি, এবং মোহাম্মদ রফির গান তিনি গাইতে ভীষণ ভালোবাসতেন। এবং ওই বয়সেই রফির ক্যা হুয়া তেরা ওয়াদা গানটি গাইতে শোনা যায়। যদিও সঙ্গীতের প্রতি তার সমস্ত ভালোবাসার কৃতিত্ব তিনি তার বাবাকে দিয়েছেন। তিনি বলেছেন, বাবার আগ্রহেই তার পথ চলা, তার অধ্যাবসায়, তার পরিশ্রম, তার নিষ্ঠা। আজ সুরেলা সফরের এই সময়টুকু সোনু নিগমকে নিয়ে। চলুন তার গানে যাই।

একটি গান যখন আমাদের সবার গান হয়ে ওঠে, যে গান লোকের মুখে মুখে চলে এবং যে গান গাইলে মনে হয় এ তো আমাদেরই গান, সে গান সোনু নিগমের গান। 1997 সালের বর্ডার সিনেমার এই গানটির সুর করেছিলেন অনু মালিক এবং কথা লিখেছিলেন জাভেদ আখতার। সৈনিকদের পরিবারের অপেক্ষা, দেশের জন্য টান, পরিবারের জন্য অপেক্ষা এবং ভালোবাসার মানুষের জন্য আকুতি। কেউ হয়তো বাড়িতে ফিরতে পারবেন, কেউ হয়তো বাড়িতে ফিরতে পারবেন না, কিন্তু সঙ্গীতের ইতিহাসে এবং সৈনিকের ইতিহাসে এ গান এক অনন্য স্থান অধিকার করে আছে এবং যে কণ্ঠ সে কণ্ঠ সোনু নিগমের। পরবর্তীতে বর্ডার টু হয়েছে এবং ঘর কব আওগে, দীর্ঘ সময়ের পর এ গান আবার নতুন করে, এই গানের একটি অংশ, একটি দীর্ঘায়িত গান আপনারা শুনছিলেন এবং তার একটি অংশ আবার এই বর্ডার টুতে যখন সোনু নিগম গাইতে পেরেছেন তখন সেই অভিজ্ঞতাকেও সোনু নিগম বলেছেন এটা একটা আবেগঘন মুহূর্ত এবং ঠিক যেন আমি দেশে ফিরলাম, মানুষের দেশে প্রত্যাবর্তনের যে অনুভূতি সেই অনুভূতি আমার এই গানে। এরপরে আমরা একটি গানে চাই, তার আগে বলি যে 1990 সালের জনম সিনেমার মাধ্যমে সোনু নিগম বলিউডে প্রথম সুযোগ পান কিন্তু ছবিটি মুক্তি পায়নি। এরপরে বেওয়াফা সনম, এই ছবিতে একটি গান যেটি তার ক্যারিয়ারের সূচনা করে। আমরা চেষ্টা করব আজকে সোনু নিগমের একটু পুরনো গান শুনে নিতে।

1990 সাল তার সঙ্গীতের কর্মজীবনের সময়, এবং শুধুমাত্র 1990 নয়, এই সময়টা অর্থাৎ একবিংশ শতাব্দীর প্রথম দশক সোনু নিগমের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে সুরেলা সফরে তাকে নিয়ে আসা, তিনি কিন্তু ছোটবেলায় একাধিক ছবিতে শিশু শিল্পের ভূমিকায় অভিনয় করেছেন এবং প্রথম পা রেখেছেন ইন্ডাস্ট্রিতে অভিনেতা হিসেবেই। এবং 1983 বেতাব, পিত্রা, উস্তাদি, উৎসাহে, এমন বহু ছবিতে তাকে দেখা গেছে, এমন একাধিক ছবি আছে যেখানে নায়কের ছোটবেলার ভূমিকায় তাকে দেখা গিয়েছে। যেমন মিঠুন চক্রবর্তীর শিশু বয়সের যে চরিত্র, সেই শিশু বয়সের চরিত্র তে তিনি অভিনয় করেছেন। আবার তকদির ছবিতে শত্রুঘ্ন সিনহার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, পরে বড় হয়েও কিন্তু 2002 সালে জানি দুসমান এক অনোখি কাহানি এরকম ছবিতে অভিনয় করেছেন। কিন্তু আমরা অভিনেতা সোনু নিগমকে যতখানি চিনি, তার থেকে অনেক অনেক অনেক বেশি আমরা জানি 1990-এর পর থেকে যে সোনু নিগমকে আমরা পেয়েছি গানের জগতে। প্রথম মুক্তিপ্রাপ্ত গান ছিল ও আসমান ওয়ালে। চলুন শুনে নিই এই গানটি।

aarfmgoldkolkata@gmail.com এ আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর,
1: সুরেলা সফরে অনেকক্ষণ পর ফিরলাম। আমি কৃষ্ণা, আপনাদের সঙ্গে রয়েছি 100.1 FM গোল্ডে, আর আমাদের সঙ্গে রয়েছেন সোনু নিগম। তাঁরই গানে গানে আজকে তাকেই শ্রদ্ধা। আজ সোনু নিগমের জন্মদিন, আপনাদের জানিয়েছি 1973 তিরিশে জুলাই তাঁর জন্ম হরিয়ানার একটি গ্রামে। যে কথা বলছিলাম খবরের বিরতিতে যাওয়ার আগে, বিজ্ঞাপনের বিরতিতে যাওয়ার আগে, যে 1990 এবং একবিংশ শতকের প্রথম দশক সোনু নিগমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। 1995 সালে সোনু নিগমের জীবনের যে সময়টা, সেই সময় রফিকি ইয়াদে মোহাম্মদ রফিকে উৎসর্গ করে তিনি একটি কাজ করেন এবং সঙ্গীতের জার্নিতে মোহাম্মদ রফি তার অনুপ্রেরণা। তার কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ কিন্তু ছিল না, তার কণ্ঠের দক্ষতা আর নিয়ন্ত্রণের কথা ভাবলে সত্যি সত্যি বিস্ময় বলে মনে হয়, এবং তাকে গবেষকরা বিস্ময় নামই দিয়েছেন। সোনু নিগম ভারতীয় সঙ্গীতের এবং সঙ্গীত শিল্পের অন্যতম বহুমুখী এবং বিখ্যাত প্লেব্যাক গায়ক, যা তাকে ভারতের অন্যতম সেরা কণ্ঠশিল্পী বানিয়েছে। এবং কি গান তিনি গাননি, রোম্যান্টিক থেকে শুরু করে ভক্তিমূলক এবং ক্লাসিক্যাল সব রকমের গানেই তিনি পারদর্শী, এবং বেশ কয়েকটি ভাষায় তিনি গান গেয়েছেন। তিনি বাংলা গান গেয়েছেন, হিন্দি গান তো গেয়েছেন, অন্যান্য ভাষাতেও তিনি গান গেয়েছেন। তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন। আজ সোনু নিগমের জন্মদিন।

মাই হুনা, এই ছবিটি অত্যন্ত জনপ্রিয় একটি ছবি, যার সঙ্গীত পরিচালক ছিলেন অনু মালিক এবং গীতিকার ছিলেন জাভেদ আখতার। এবং এই গান, মানে সোনু নিগমের কণ্ঠে ম্যায় হুনার গান অত্যন্ত জনপ্রিয়, যারা শুনেছেন সে সময় তারা

জানেন এবং সোনু নিগম বেশ কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়ক হিসেবেও বেসরকারি পুরস্কার তিনি পেয়েছেন এবং বলিউডের বিকৃত সাউন্ড ট্র্যাকগুলির মধ্যে অন্যতম ম্যায় হুন সাউন্ড ট্র্যাক এগা এই ছবিতে আরেকটি গান তুমসে মিলকে, যেটা সোনু নিগমের একক কণ্ঠে এ গান ছিল, সে গানও যথেষ্ট পরিচিত। সোনু নিগম এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে এ গানটি আমরা শুনে নিলাম। কিশোর বয়সে বোম্বেতে কাজ করতে এসেছেন তিনি। বাবা তাকে শুধুমাত্র বলেছিলেন, তুমি সমগ্র সঙ্গীত সমাজকে দেখাও যে তুমি পরিশ্রমী। বলেছিলেন, তোমার অধ্যাবসায় যে দেখার মতো সেটা তুমি লোককে লোকের কাছে প্রকাশ করো। তোমার কাছে দুটো অপশন, তুমি যৌবনে হেসে খেলে নেচে গেয়ে বিনোদন করে বার্ধক্যে পরিশ্রম করবে, নাকি যৌবনে কঠোর পরিশ্রম করবে যা তোমার মধ্যবয়স এবং বার্ধক্যকে অনেক বেশি আরামপ্রদ করবে, কোনটা তুমি চাও? সোনু নিগম হয়তো কোনো উত্তর দেননি, কিন্তু সেই যে গানের প্রতি তার টান, বাবা তাকে 18 বছর বয়সে নিয়ে এলেন মুম্বাইতে ছেলে গান গাইবে বলে, এবং সেই সময় থেকেই তার অসম্ভব পরিশ্রম। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে প্রতিটি গায়ক নতুন কিছু নিয়ে আসে, আমি পুরনো থেকে নতুন সবাইকে খুঁটিয়ে দেখেছি, চেষ্টা করেছি ক্রমাগত আমার কণ্ঠকে উন্নত করবার। আমি যেমন করে কিশোরজির গান শুনেছি, লতাজির গান শুনেছি, মোহাম্মদ রফির গান তো শুনেইছি, ঠিক তেমন করে নতুন যারা গাইতে এসেছেন মুম্বাইতে আমি তাদের গানও শুনেছি। প্রত্যেকের গান শুনে তাদের গলার যে হরকত, তাদের গলার যে উঠানামা, এই সমস্ত কিছু আমাকে শিখিয়েছে কি করে পরিশ্রমী হতে হয়। দিনের পর দিন, রাতের পর রাত আমি শুধু পরিশ্রম করেছি, এবং প্রত্যেকটা প্রজন্মের কাছে সোনু নিগমের এই পরিশ্রম, এই নিষ্ঠা, এই অধ্যাবসায় সত্যি সত্যি একটা উদাহরণ যে এভাবেও একেবারে সাধারণ ঘরে জন্মে, একেবারে সাধারণ হয়েও একজন বিস্ময় তৈরি হয়।

সোনু নিগমের গান মানেই আরও বেশি প্রেম, আরও বেশি ভালোবাসা। আর সেই যে 18 বছর বয়সে বলিউডে যাত্রা শুরু, একের পর এক গান তিনি আমাদের উপহার দিয়েছেন, তার গান চিরসবুজের গান। আমরা এর আগে মে হু না শুনছিলাম, শাহরুখ খান এবং সুস্মিতা সেনের ছবি। সত্যি তো, আমি তো আছি এটা বলার মতো মানুষ সকলের জীবনে আসে না। যাদের থাকে কেউ বলার যে আমি তো আছি, ভয় কি, সেই বলাকে সোনু নিগমের কণ্ঠ আরও নির্ভরযোগ্য করে তোলে। আরেকটা গান আপনাদের খুব শোনাতে ইচ্ছে করছে, শাহরুখ এবং কাজলের সেই অনবদ্য রসায়ন। অ্যাক্টর অ্যাক্ট্রেস তো বটেই, কিন্তু যদি সঙ্গীত তাকে সাথ না দিত, যদি সোনু নিগমের কণ্ঠ তাকে সাথ না দিত, তাহলে এ গান, এ ছবি কি এত অনবদ্য হয়ে উঠতে পারতো?

অসম্ভব সুরেলা এবং অসম্ভব নরম কোমল তার সুর, এবং নব্বইয়ের দশকের গানে ভালোবাসার প্রকাশের ধরন সত্যি সত্যি একটু অন্যরকম। কিন্তু ভালোবাসার তো অবিচল, ভালোবাসার সংজ্ঞা তো বদলায় না। সমস্ত তাল বাদ্যযন্ত্রকে আত্মীকরণ করে সোনু নিগমের কণ্ঠ নির্ভরযোগ্য হয়ে ওঠে, এবং যে নায়ক লিপ দেন তিনি নির্ভরযোগ্য হয়ে ওঠেন সোনু নিগমের গানে। আর চলচ্চিত্রে ভালোবাসাকে যেভাবে বুনে দিতে হয়, চলচ্চিত্রের ক্যানভাসে মূর্ত হয়ে ওঠেন সোনু নিগম।

সোনু নিগমের প্রতি আমাদের অনেক অনেক শ্রদ্ধা। হ্যাপি বার্থডে টু ইউ, খুব ভালো থাকুন তিনি এবং অনেক দিন অবধি বলিউডে এবং ভারতীয় সঙ্গীত জগতে এভাবেই থাকুন।

1963 30শে জুলাই উত্তরপ্রদেশের মিরাটে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্মগ্রহণ করলেন তিনি। জন্মের সময় তার নাম ছিল ইয়াসমিন ঠাকুর, তার বাবার নাম জোসেফ, তিনি একজন ব্রিটিশ এবং মা একজন মুসলিম। কিন্তু এই ইয়াসমিন ঠাকুরকে আমরা পেলাম কী নামে? মন্দাকিনী। তিনি প্রাক্তন বলিউড অভিনেত্রী, মিরাট থেকে অচেনা এক মেয়ে। তার কর্মজীবনের যাত্রা শুরু করেছিল এবং ছবিতে কাজ করবে বলে প্রথম দিকে কয়েকটি ছবি তাকে ফিরিয়ে দেয়, কিন্তু মাত্র 22 বছর বয়সে তাকে খুঁজে বের করেছিলেন রাজ কাপুর। 1985 সালে তার কনিষ্ঠ পুত্র রাজীব কাপুরের বিপরীতে পর্দায় তার নাম হয় মন্দাকিনী, এবং সেই নাম নিয়েই যে চলচ্চিত্র আমাদের সামনে এলো, সেই চলচ্চিত্র অতি জনপ্রিয় চলচ্চিত্র, এবং এটি মন্দাকিনীকে সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জয়লাভে সাহায্য করল। আজ মন্দাকিনীর জন্মদিন। আকাশবাণীর পক্ষ থেকে, FM গোল্ডের পক্ষ থেকে তার প্রতি আমাদের শ্রদ্ধা।

রামধারী গঙ্গা ময়লির মতো সাফল্য হয়তোবা মন্দাকিনী আর কোনো ছবিতে পাননি, কিন্তু এছাড়াও আরেকটি ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্র মিঠুন চক্রবর্তীর সাথে ড্যান্স ড্যান্স, আদিত্য পাঞ্চালির সঙ্গে কাহা হ্যায় কানুন এবং গোবিন্দার সঙ্গে পেয়ার করকে দেখো। তবে তিনি প্রথম চলচ্চিত্রের মতো সফল আর কখনোই হননি। খুব স্বল্প সময় মন্দাকিনীকে আমরা পেয়েছি 1989 সালের পরে, একদম একটি অন্য কারণে তিনি চলচ্চিত্রের সঙ্গে চুক্তি করা বন্ধ করে দেন এবং আর ছবির জগতে সেভাবে তিনি ফিরে আসেননি। কিন্তু ওই যে রাজ কাপুরের পাখির চোখ, তিনি বুঝতে পেরেছিলেন যে মন্দাকিনীর মধ্যে অভিনয়ের সেই আগুন আছে।

সোনু নিগম এবং মন্দাকিনীকে আবারও অনেক অনেক শ্রদ্ধা, বার্থডে উইশ তো বটেই, এবং আকাশবাণীর পক্ষ থেকে আর FM গোল্ডের পক্ষ থেকে এমনকি আমার পক্ষ থেকেও অনেক অনেক শ্রদ্ধা তাদের জন্য, অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেতে যেতে আমরা ডান্স ডান্সের সেই গান শুনে নেব, কারণ সেটা না শুনলে একটু একটু কম কম মনে হচ্ছে। আপনাদের সঙ্গে ছিলাম আমি কৃষ্ণা, দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। খুব ভালো থাকবেন সকলে।

0: Oh yes, that was Dionne Warwick, the American singer, actress and television host with a track called That's What Friends Are For. And yes, Friends Are For is the song which we played for you because today is International Day of Friendship. Well, this is based on the importance of friendship as a noble and valuable sentiment in the lives of human beings across the world. And yes, we're going to talk about that in our show today. Yes, yes, yes. Good evening, Kolkata. This is 100.1 Akashwani FM Gold. Exactly 4:15 by the studio clock. And yes, it's time to enjoy international music at this hour or this frequency. The show is Musical Bandbox. And yes, I'm Namrata with you today, so let's enjoy the music. But then before that, a short teeny-weeny commercial break is awaiting you. So let's go and listen to those messages and come right back, okay?
1: শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার। 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
2: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি নমামি বসু রুদ্র। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে বিলটি সভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতারমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণমন সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। অন্যদিকে আলোচনার সময় ডিএমকে সাংসদ কে কানিমুড়ি বিলটির বিরোধিতা করে দাবি করেন, এই আইন দেশে বিভাজন তৈরি করবে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে রাজ্যসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। প্রথমবার মুলতবির পর দুপুর 2টায় অধিবেশন শুরু হলে কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ড জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন। রাজ্যসভা চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, বিলটির ওপর আলোচনার জন্য 7 ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। পড়ুয়াদের কল্যাণে সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে ড জিতেন্দ্র সিং বলেন, প্রশ্নপত্র ফাঁস একটি গুরুতর সমস্যা এবং বিভিন্ন রাজ্য পূর্ববর্তী কেন্দ্রীয় সরকারের আমলে প্রশ্ন ফাঁসের একাধিক ঘটনা ঘটেছে। মোদী সরকার পরীক্ষায় প্রশ্নপত্র

0: ফাঁস বা দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, সে কারণেই সময় নষ্ট না করে অতি দ্রুত এই বিল আনা হয়েছে।
1: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in.

0: বিল নিয়ে আলোচনায় বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে বলেন, নতুন বিলে এমন কিছু পরিবর্তন করা হয়েছে যা আদপে এ ধরনের দুর্নীতি রোধে সহায়ক হবে না। কংগ্রেস বিলটিতে সমর্থন জানালেও এতে স্বচ্ছতার অভাব রয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের কাছে বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষায় সিলেবাসে আমূল পরিবর্তন হবে বলে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন। এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, সরকার ইতিমধ্যেই রাজ্যে জাতীয় শিক্ষানীতি কার্যকর করার কথা ঘোষণা করেছে। সেই নীতিকে সামনে রেখে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য গঠন করা হয়েছে সিলেবাস কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী 2027 শিক্ষাবর্ষের জন্য যে নতুন বই বেরোবে তা আধুনিক শিক্ষার উপযোগী করে তোলা হবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তৈরি হবে নতুন সিলেবাস। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চালানো হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন। উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে আজ রাজ্যে পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত দুমাসে পুলিশের কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই করেছে।
1: আমাদের মা দিদি বোন বা কন্যাদের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে হতে পারে, আপনার একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারবো।
0: বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্তকে কেন এনকাউন্টার করা হলো জেলা পুলিশের কাছে সে ব্যাপারে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ঘটনার বিস্তারিত রিপোর্ট হলফ আকারে জমা দিতে হবে বলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের দুর্দান্ত পারফরমেন্স অব্যাহত রয়েছে। যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব নবম এবং জসবীর সিং দশম স্থান অর্জন করে ফাইনালে পৌঁছেছেন। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যা 6:35।

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
2: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
3: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
2: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
5: कैसे जीते

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটির বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
2: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR-1 বা ITR-2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
1: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
2: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
1: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।
3: খুবসুরত এক শাম জো হ্যায় ক্লাসিক্স কে নাম। আপ সুন রহে হ্যায় চায় অর ক্লাসিক্স, চায় অর ক্লাসিক্স 100.1 FM গোল্ড পর। Chai aur Classics, Chai aur Classics 100.1 FM Goldberg, FM Goldberg.

0: একটু শুনুন, আপনার জরুরি কাজের তালিকায় এই গুরুত্বপূর্ণ কাজটিও রাখতে ভুলবেন না।
1: 2025-26 অর্থবর্ষের জন্য যেসব করদাতাকে ITR 1 বা ITR 2 ফর্মে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, তাদের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026।
0: রিটার্ন দাখিলের আগে আপনার AIS ও ফর্ম 26AS ভালোভাবে মিলিয়ে দেখুন। পাশাপাশি বিদেশে অর্জিত আয় এবং বিদেশে থাকা সম্পদের সঠিক সম্পূর্ণ নির্ভুল বিবরণ অবশ্যই রিটার্নে উল্লেখ করুন।
1: আপনার আয়কর রিটার্নে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন, এতে রিফান্ড দ্রুত প্রক্রিয়াকরণ ও প্রদান করা সহজ হয়। রিটার্ন সঠিক হলে রিফান্ডও দ্রুত মেলে।
0: প্রত্যেক আয়কর দাতা একজন রাষ্ট্র নির্মাতা। আয়কর বিভাগ, ভারত সরকার।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এনআইএর একটি নতুন থানা আজ কলকাতায় চালু হল। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ না হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে সময়সীমা বাড়ানোর জন্য দ্বারস্থ হবে। 2028 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন হতে চলেছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় হাইকোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। মোহনবাগান দিবস উদযাপন অনুষ্ঠান আজ শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত বিলে জাতীয় সঙ্গীত জনগণ মনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা 2 হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণ মনের সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল। শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30টায় অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেন। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্য পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। সরকার পরিবর্তনের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি দমন, সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, দাগী অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কাজ পুলিশ সাফল্যের সঙ্গেই সম্পন্ন করেছে। এরাজ্যে যে সমস্ত পুলিশ কর্মী রয়েছেন তাদের আরও ভালোভাবে কাজ করতে পারে বলেও শুভেন্দু অধিকারী আস্থা ব্যক্ত করেন। তবে পুলিশের যেসব সমস্যা রয়েছে সরকার সেদিকেও নজর দিচ্ছে এবং সবসময় তাদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
1: আপনারা একটা ডিসিপ্লিন অর্গানাইজ সংগঠন হিসেবে এই অল্প সময়ে অনেকগুলো ভালো নজির তৈরি করতে পেরেছেন। আমি জানি পশ্চিমবঙ্গ পুলিশে যে মানব সম্পদ আছে তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমরা যে কোনো রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তুলনায় আমরা অনেক ভালো ভালো পারফরমেন্স করতে পারব।
0: বীরভূমের মোহাম্মদবাজারের দেউচায় মিনার মণ্ডলের বাড়ি থেকে যে বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার করা হয়েছে তা দুবাই ও সুইজারল্যান্ড থেকে আনা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। আজই মিনার মণ্ডলকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

0: মামলার শুরুতে সরকারি বিশেষ আইনজীবী বিভাস চক্রবর্তী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে বিপুল পরিমাণের টাকা ও সোনা উদ্ধার হয়েছে তার সঙ্গে টুলু মণ্ডলের যুক্ত থাকার বিষয়টি স্পষ্ট। এদিকে সকাল থেকেই পাথর ব্যবসায়ী এবং মিনার মণ্ডলের আত্মীয় টুলু মণ্ডলের তিনটি বাড়ি ও গুদামেও তল্লাশি চলেছে। মোহাম্মদ বাজারের দেউচার বাড়ি থেকে মিনার মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করলেও টুলু মণ্ডল এখনও পলাতক এবং সে দুবাইতে রয়েছে বলে অনুমান করা হচ্ছে। গত 23 মে সে দেশ ছেড়ে পালানোর সময় এই বিপুল পরিমাণ টাকা তার আত্মীয় মিনারের বাড়িতে রেখে যায়। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যের নিজস্ব থানা পেল। এবার থেকে আর রাজ্যের অন্য কোনো সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর ওপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়েছে নিউ টাউনের এনবিসি স্কোয়ারে এনআইএর নিজস্ব থানা কাজ শুরু করবে। এই একটিমাত্র থানার এখতিয়ারেই থাকবে সমগ্র রাজ্য। রাজ্যের যে কোনো প্রান্তে ঘটে যাওয়া অপরাধের তদন্তের প্রয়োজনে নির্দিষ্ট থানাতেই এফআইআর দায়ের বা মামলা রুজু করতে পারবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এতদিন রাজ্যে এনআইএর নিজস্ব কোনো থানা ছিল না। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে রেহাই দিয়েছে। আপাতত 6 আগস্ট পর্যন্ত পুলিশকে কোনো কড়া পদক্ষেপ না নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি আগামী 6 আগস্ট পরবর্তী শুনানির দিন অভিষেকের বিরুদ্ধে রাজ্যকে এখনও পর্যন্ত যতগুলি এফআইআর দায়ের হয়েছে তার তালিকা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। সামগ্রিক সুরক্ষা কবচ ও এফআইআর খারিজের আবেদন নিয়ে মামলা করেছিলেন অভিষেক, সেই মামলাতেই সাময়িক সুরক্ষা কবচ দিয়েছে আদালত। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় 31 আগস্টের মধ্যে সম্পূর্ণ না হলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আবারও সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে পারে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে একথা জানান। উল্লেখ্য, এসএসসির 26,000 চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল শীর্ষ আদালত। তবে এখনও 9ম-10মের ইন্টারভিউ শুরু হয়নি। একাদশ-দ্বাদশের শিক্ষকদের সুপারিশপত্র দেওয়ার কাজও বাকি। কাজে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি এই প্রক্রিয়া চলাকালীন আরও কিছু সময়ের দরকার হয় তাহলে তার জন্য আবেদন জানানো হবে। এদিকে 2018 সাল থেকে রাজ্যে বিদ্যালয়ের পাঠ্যসূচির আমূল পরিবর্তন করা হবে। বিদ্যালয় শিক্ষামন্ত্রী দীপক বর্মণ আজ বিকাশ ভবনে জানান, প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাস তৈরি করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, সরকার রাজ্যের জাতীয় শিক্ষানীতি কার্যকর করার যে ঘোষণা করেছে তার প্রেক্ষিতে সিলেবাসের সংশোধন ও পরিমার্জনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
1: সিলেবাস কমিটি তৈরি করা হয়েছে। তাদের প্রথম পরিকল্পনায় যেটা আছে যে আগামী 2027-এ যে বইগুলো বেরোবে সেগুলোকে একটু রিভিউ করা, আর 2028 থেকে আমরা যে এনইপি 2020 লাগু করব তার জন্য যে বিস্তারিত সূচি সেটা তৈরি করবে। সেজন্য তারা দীর্ঘ সময় নিয়ে কাজ করছে। তাদের যে ধরনের ফিডব্যাক আসবে বা তারা যে ধরনের আমাদের সুপারিশ করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারপরে যখন সিদ্ধান্ত হবে তখনই বলা যাবে যে সিলেবাসের মধ্যে কি আছে এবং কি নেই।
0: কেন্দ্র ভব্য রসায়ন প্রকল্পের অধীনে রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরির জন্য বিজেপি মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে। দলের রাজ্যসভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি মাসে প্রকল্পটির অনুমোদন দেয়। এর অধীনে পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্র এই তিনটি রাজ্যে রসায়ন পার্ক গড়ে তোলা হবে। রাজ্য সরকার জলপাইগুড়ি জেলা শাসক পরিবর্তন করেছে। 2014 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক অদিতি চৌধুরীকে নতুন জেলা শাসক করা হয়েছে। এর আগে তিনি আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও পদে ছিলেন। কর্মীবর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় শিয়ালদা আদালতে আজ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। আদালতে সিবিআই এর আইনজীবী পার্থসারথী দত্ত জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল সিট গঠন করা হয়েছে, তারাই ঘটনার তদন্ত করছে। এদিকে আরজিকরের এই ঘটনার তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে সন্দীপনী গর্গকে। উল্লেখ্য, আরজিকরের ঘটনার 2 বছর হতে চললেও প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ সহ একাধিক অভিযুক্তকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে তার পরিবারের অভিযোগ। সিবিআই এর নতুন তদন্তকারী দল সেই জিজ্ঞাসাবাদের কাজ শেষ করে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করবে বলে

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: শুরু হয়ে গেল আপনার কথা, আর আপনার কথা মানেই আপনি কথা বলবেন, আপনার মতামত জানাবেন আর আমরা শুনব। আর আজকে আপনার কথার বিষয় ইতিমধ্যেই জেনে গেছেন 100.1 এফএম গোল্ডের ফেসবুক পেজ থেকে। আজকের আপনার কথার বিষয়, শিশুদের বৃষ্টিতে ভেজার আনন্দ হারিয়ে গেছে। আপনার সঙ্গে রয়েছি রাজর্ষী আর শ্রাবস্তী।
3: এবার যেটা হচ্ছে যে এই বৃষ্টি পড়লে, স্পেশালি বর্ষাকালে, আমাদের ছোটবেলায় কিন্তু খেলার মাঠে

যেমন খেলতে যাওয়ার ব্যাপারটা প্রতিদিনই থাকতো, কিন্তু তার সাথে থাকতো বৃষ্টিতে ভেজা। এবং স্কুল থেকে আমরা ইচ্ছাকৃত বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরতাম, আগ ভেজা ভিজে বাড়িতে যখন ফিরতাম তখন আমাদের সেই বিকেলবেলা ভাত খাওয়ার একটা গল্প থাকতো বা টিফিন খাওয়ার যে ব্যাপারটা থাকতো, তারপর আমরা খেলতে যাওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ছোটোবেলা আমাদের কেটে গেছে। সেটা হয়তো অনেকগুলো দিন আগেকার ছোটোবেলা, এখনকার

0: মোটামুটি 4 ফুটা জল পড়ে, তাদের বাবা মারা খুব খুব খুব চিন্তায় পড়ে যায়।
1: একেবারেই তাই, চিন্তায় কি পড়ে যায় নাকি শিশুরা আজও বৃষ্টিতে ভেজে, সেটাই আমাদের আজকের বিষয়। আপনি বলবেন পক্ষে বা বিপক্ষে। আমাদের হোয়াটসঅ্যাপ আর SMS নাম্বার দুটোই 9903052992, কিন্তু আজকে কল করার নাম্বারটা একটুখানি বদলে গেছে। আপনারা কল করবেন 2213-1341 নাম্বারে। চলে যাই একটা হোয়াটসঅ্যাপ মেসেজে। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন, এক সময় বর্ষার প্রথম বৃষ্টির ফোঁটা পড়লেই শিশুরা ছুটে যেত খোলা আকাশের নিচে, কাগজের নৌকা ভাসত নর্দমার জলে, কাদা মেখে হাসির রোল উঠত চারিদিকে। বৃষ্টি তখন শুধু জল নয়, ছিল শৈশবের সবচেয়ে সুন্দর উৎসব। আজ সেই দৃশ্য যেন হারিয়ে যাচ্ছে। মোবাইলের পর্দা, ভিডিও গেম আর ব্যস্ত জীবনের মাঝে বৃষ্টি ভেজা আনন্দ বন্দী হয়ে পড়েছে ঘরের চার দেয়ালে। ভিজে যাওয়ার ভয়, অসুস্থ হওয়ার চিন্তা আর সময়ের অভাবে শিশুরা আর আগের মতো বৃষ্টির সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। বৃষ্টি আজও নামে, মাটির গন্ধ আজও ছড়িয়ে পড়ে, কিন্তু সেই উচ্ছ্বাসে দৌড়ে যাওয়া ছোট্ট পায়ের শব্দ যেন আর শোনা যায় না। হারিয়ে যাচ্ছে কাগজের নৌকো, হারিয়ে যাচ্ছে বর্ষার হাসি, হারিয়ে যাচ্ছে শৈশবের সবচেয়ে সহজ আর নির্মল আনন্দ। হয়তো সময় এসেছে শিশুদের আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দেবার, কারণ বৃষ্টিতে ভেজা শুধু শরীর নয়, ভিজে ওঠে মন, জন্ম নেয় অগণিত সুন্দর স্মৃতি যা সারা জীবন হৃদয়ে বয়ে রয়ে যায়। সৌভিক সরকার লিখছেন কসবা হালতু থেকে।
0: আসলে এই যে বৃষ্টির কথা যখনই আসে, তখন কিন্তু বেশ কিছু গানের কথা আমাদের মনে পড়ে।
1: একেবারেই তাই। আর টেলিফোন লাইনে কে রয়েছেন একটু দেখে নি।
0: নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আমরা ছোটবেলায় বৃষ্টির জলে রবিবার হলে স্কুলে দাঁড়িয়ে, মানে যদি বৃষ্টি আসতো তেল মেখে ওই বৃষ্টির জলেই স্নান করতাম, গ্রামে থাকতাম, এবং কাদা কাদা মাখা হতো, কিচ্ছু হতো না, সর্দি সর্দি লাগবে না। এখনকার বাচ্চাদের জানি না, সেজন্য এই একটু আমার দুটো নাম নিয়ে আসে, মানে বৃষ্টি পড়লি, বৃষ্টি পড়ছে তার বেশিটা হাওয়াটা লাগলো তাদের ঠান্ডা লেগে যাচ্ছে। আগেকার দিনেও তো এই বৃষ্টি হয়েছে, কিন্তু সেই সময় হয়নি, জানি না এটা ওষুধের। এখন বাচ্চা হওয়ার আগে যে সব ওষুধ গুলো খাচ্ছে, প্রচুর ওষুধ খায়, আমার নেই খেতে দেখেছি, এবং যেসব এখন ধরুন অনেক রকম ইঞ্জেকশন রুবেলা সব দিচ্ছে, কিন্তু তাদের ঠান্ডা লেগে যাচ্ছে, একটু রেনকোটে আছে, মোটর সাইকেলে যাচ্ছে।
0: একদমই তাই, খুব সুন্দর সংযোজন। আর আপনাদের কথা শুনছি আমরা, আমাদের ফোন করছেন, আমাদের নাম্বার
1: 2213-1341, আজকে কিন্তু নাম্বারটা একটুখানি বদলে গেছে।

0: বলবেন আপনি, শুনবো আমরা। শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: সরাসরি দেখে নিই টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো, নমস্কার, বলুন।
2: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়ার থেকে সমীর দাস বলছি।
1: বলুন।
2: দেখুন, আমরা যে সময় ছোট ছিলাম, যখন আমরা বৃষ্টিতে খুব ভিজতাম, তখনকার পরিবেশটা অন্য ধরনের ছিল, বায়ু বিশুদ্ধ ছিল, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, সবুজে ভর্তি ছিল, চারিদিকে পুকুর খানা ডোবা ছিল, জল থই থই করতো, মাছ নাচতো, মাছ খেলতো, আমরাও কলার ভেলায় করে মাঠে ঘাটে ঘুরতাম, মানে পুকুরের মতো হয়ে থাকতো, খাল বিল জলে ভর্তি হয়ে যেত, তখনকার একটা আনন্দ ছিল আলাদা। আর এখন তো খাল বিলও নেই, পুকুরও নেই, এবং বায়ু এখন দূষিত হয়ে গেছে, যার জন্য বাচ্চা কাচ্চারা একটু বাইরে খেলাধুলার জায়গাও পায় না, আর বাচ্চাদের গায়ে দু ফোঁটা জল পড়লেই মা বাবারা একটু চিন্তায় পড়ে যায়।
3: একদমই তাই, অনেক ধন্যবাদ। সুব্রত ভট্টাচার্য বাসুদ্রোণী থেকে, বাসুদ্রোণী কলকাতা 70 থেকে আমাদের ফেসবুকের পেজে লিখেছেন, আমাদের ছোটবেলার বর্ষা আসা মানেই ছিল এক চরম আনন্দ। কাগজে নৌকো বানিয়ে বৃষ্টির জলে ভাসিয়ে দেওয়া, জুতো সরিয়ে ইচ্ছে করে মাথা, সরি, ছাতা সরিয়ে ইচ্ছে করে মাথা ভেজানো, আর উঠোনে জমা জলে দাপদাপি করার সেই স্মৃতিগুলো আজও মনে দোলা দেয়। কিন্তু আজকে ডিজিটাল যুগের শিশুদের জীবন থেকে সেই অনাবিল আনন্দটা একদম হারিয়ে গেছে। আজকের বাচ্চারা বৃষ্টির আসল গন্ধ বা মাটির সোঁদা গন্ধটাই চেনে না। তাদের বৃষ্টিকাল কাটে চার দেওয়ালের বন্দি ঘরে, মোবাইল স্ক্রিনে গেম খেলে, কিংবা এসি ঘরের জানালা দিয়ে বাইরে তাকিয়ে। একদিকে পড়াশোনার মস্ত বোঝা, আর অন্যদিকে আমাদের অতিরিক্ত সাবধানী মানসিকতা, সব মিলিয়ে ওদের শৈশব থেকে বৃষ্টির আনন্দটা আজ সত্যি হারিয়ে গেছে। শুভ্র

0: ভট্টাচার্য বাসুদ্রনী কলকাতা 70 থেকে লিখেছেন তার এই বক্তব্য।
1: বেশ, একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। বারাসাত থেকে বাবাই সিংহ লিখছেন, শিশুদের বৃষ্টিতে ভেজার আনন্দ হারিয়ে গেছে, এর জন্য আমি বাবা মায়েদের অতিরিক্ত ভয় আর প্রতিযোগিতাকেই দায়ী করব। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর সর্দি হবে, পড়াশোনার ক্ষতি হবে বা কোচিং ক্লাস মিস হবে, এই ভয়ে আজকাল বাবা মায়েরা বাচ্চাদের বৃষ্টিতে ভিজতেই দেন না। আপনাদের কি মনে হয়, জ্বর সর্দির ভয়ে বাচ্চাদের এই নির্ভেজাল আনন্দ থেকে বঞ্চিত করে আমরা কি ওদের শৈশবটাই কেড়ে নিচ্ছি না? আপনাদের ছোটবেলার বৃষ্টি ভেজার কোনো মজার স্মৃতি থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ আন্তে, বাবাই সিংহ বারাসাত থেকে লিখছেন।
0: শেষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে লিখছেন, টাপুর টুপুর বৃষ্টি পড়ে, উঠোনে নামে বান, তাড়াতাড়ি তেল মাখি সব, করব ধারা স্নান, ভিজে ভিজে স্নান করব, ঘামাচি যাবে দূর, চালের ফুটোয় জল পড়ে জল তরঙ্গের সুর, স্কুলে যাব খালি মাথায়, হবে রেনি ডে, ডিম ভাজা আর পাঁপড় দিয়ে খিচুড়ি খাবো রে।
1: বেশ, বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, ছন্দে ছন্দে মেসেজ, আসলে হাতে সময় নেই আজকালকার শিশুদের, বিষয়ভিত্তিক অনুশীলন রুটিন যে সারা দিনের, অভিভাবকের করা শাসন চলবে না বৃষ্টি ভিজতে, অসুস্থ হলে প্রতিযোগিতায় হবে পিছিয়ে পড়তে, কাগজের নৌকা ভাসানো ওদের কাছে এখন বিস্ময়, জল কাদার মাঠে ফুটবল আহত হওয়ার ভয়, শিশু মন চাইলেও এসব অভিভাবকের করা শাসন, হারিয়েছে ওদের বৃষ্টি ভেজা, এটাই এখন ট্র্যাডিশন, গ্রাম বাংলার মাঠে ঘাটে আজও ভাসে ছেলেবেলা, অবিরাম বাড়িধারায় অপু দুর্গাদের কত খেলা। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখছেন এই মেসেজ। পরবর্তী মেসেজ লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, আধুনিক জীবনে ব্যস্ততা, প্রযুক্তির আসক্তি এবং শহুরে পরিবেশের কারণে শিশুদের বৃষ্টিতে ভেজার সেই চিরচেনা আনন্দ আজ অনেকটাই হারিয়ে গেছে। ইট পাথরের শহরে এখন আর আগের মতো খোলা উঠোন বা মাঠ নেই যেখানে শিশুরা দল বেঁধে বৃষ্টির গান গেয়ে আনন্দ করবে। বৃষ্টিতে ভেজা কেবল শরীর ভিজিয়ে আনন্দ পাওয়া নয়, এটি শিশুদের প্রকৃতির সাথে মেলবন্ধন ঘটানোর একটি সহজ মাধ্যম। কৃত্রিম বিনোদনের দেওয়াল ভেঙে আমাদের উচিত শিশুদের মাঝে মাঝে প্রকৃতির এই মুক্ত আনন্দে মেতে উঠতে দেওয়া, যাতে তাদের শৈশব আরও রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে। আপনারা সবাই খুব ভালো থাকবেন সবসময়। বেশ, আপনিও খুব ভালো থাকবেন। সীমা দাস লিখেছেন এই মেসেজ দমদম ক্যান্টনমেন্ট থেকে। পরবর্তী মেসেজ ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখছেন, শুভ সন্ধ্যা দাদা দিদি, এখন বৃষ্টি হলে শিশুরা পিছিয়ে যায়, তাদের ভয় হয় ঠান্ডা লাগতে পারে, আর বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ, তখন স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, আর বৃষ্টি দেখলে শিশুরা বাইরে থাকলে কোনো শেডের তলায় গিয়ে দাঁড়ায়। এটা ঠিকই, বৃষ্টির জল গায়ে লাগলে ঠান্ডাটা চট করে লেগে যাবার ভয় থাকে, আর এখন মোবাইলের গুণে শিশুরা সবই ভুলতে বসেছে। ঠাকুরিয়া থেকে লিখেছেন সুমিতা রায়। পরবর্তী মেসেজ পরের হোয়াটসঅ্যাপ করছেন, কে করছেন? শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে লিখছেন, হ্যাঁ, তা কিছুটা হারিয়ে গেছে বই কি, এখন তো মাঠে গিয়ে হুটোপুটি করে সারা বিকেল দাপিয়ে বেড়ানোর মতো ছবি খুব সচরাচর দেখা যায় না, কেননা এখনকার ছেলে মেয়েদের সেসব করার সময় খুব কমে গেছে, পড়ার চাপ পাশাপাশি অন্যান্য সৃজনশীল কাজের জোরপূর্বক চাপ তাদের একেবারে দমিয়ে রেখেছে। তবে তারই মধ্যে খবরের কাগজে মাঝে মাঝে ছবি দেখি স্কুল থেকে ফেরার পথে রাস্তায় জমে থাকা জলে ছেলেমেয়েরা হুল্লোড় করছে, বৃষ্টিতে ছাতা রেনকোট ফেলে দিয়ে উপরের দিকে মুখ করে বৃষ্টিতে ভিজছে। গত বছর একটা কাজে রাঁচির একটা বেসরকারি স্কুলে যেতে হয়েছিল, সেটা এমনই কোনো জুলাইয়ের শেষ দিকে ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রবল বৃষ্টির মধ্যেই ছুটির ঘণ্টা পড়ল, আর দেখলাম ক্লাস ফাইভ থেকে শুরু করে নাইনের ছেলেমেয়েরা সবাই প্রবল বৃষ্টিতে ভিজতে ভিজতে বেরিয়ে গেল, সে কি আনন্দ তাদের! আজ হঠাৎ মনে পড়ে গেল, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শঙ্খ অধিকারী সাবরাকোন বাঁকুড়া থেকে লিখছেন এই মেসেজ, এবং আমারও মনে পড়ে যাচ্ছে নিজের দিনগুলো বৃষ্টিতে ভেজার,
0: বহু বছর আগের, বহু যুগ আগের।
1: হ্যাঁ, মানে ঠিক আছে,
0: বৃষ্টি হতো তখন, বৃষ্টি হতো
1: তখন বৃষ্টি হতো, এখন বৃষ্টি, এখন যা বৃষ্টি হচ্ছে তাতে তো বিরক্ত লাগছে।
0: তখন তুমি স্কুল থেকে ফিরতে মানে তোমার

0: স্কুলে সাইকেলে করে ফিরতে পাশে ডাইনোসর চলে যাচ্ছে এরকম?
1: হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। কিন্তু আমি সাইকেল করে ফিরছিলাম না, টিউশনে গিয়ে না আটকে পড়েছিলাম, আর মাও না বৃষ্টিতে আনতে যেতে পারছিল না। আর আমি ওই বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে হেঁটে হেঁটে মনের আনন্দে হাঁটতে হাঁটতে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছিলাম। আর এসে বকা কাকে বলে, মার ডায়লগটা আমার মনে আছে, নায়িকা হবে তুমি, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে এসছো,
0: প্রমাণ করে দিয়েছো নায়িকা হয়েছো।
1: তো মজাও লাগে আর কি, সেই সময় মাও ভীষণ ভয় পেয়েছিল।
0: মানে আচ্ছা শ্রাবস্তী, এই যে কাকিমা তোমাকে এই যে বকেছিলেন, তুমি কি বাড়ির ছোটটাকে বকো
1: বৃষ্টিতে ভিজলে? না, মানে এখন আমরা দুজনে একসাথে ভিজি।
0: আচ্ছা, মানে দুজনে নায়িকা হয়ে গেছো। বেশ, এবার চলে যাই বাংলাদেশ থেকে। আমাদের বন্ধু কাজী আবু জাফর ফেসবুকে লিখেছেন, শিশুরা আর হয় না ঘরের বার, কেমন করে বৃষ্টিতে ভিজবে সে আবার। শিশুরা ঘরে থাকে, বাইরে বৃষ্টি ঝরে, ঘরে বসে আপন মনে শুধুই অঙ্ক করে, জানালা দিয়ে বৃষ্টি দেখে, উদাস চোখে চায়, এমনিভাবে সব শিশুদের দিনটা কেটে যায়। গ্রামের কথা ভিন্ন, কাদা জল গায়ে মেখে, নদীর জলে সাঁতার কেটে, এদের জীবনটা হয় ধন্য। কাজী আবু জাফর আত্রাই, বাংলাদেশ থেকে। আমাদের
1: সবাই বলছেন বটে যে বৃষ্টিতে শিশুরা আজকাল আর ভিজে না। আমার কিরম মনে হয়, এখনকার মায়েরা কিন্তু, মানে জেন জি মারা বা জেন ওয়াই মারা, তারা কিন্তু মানে বেশ,
0: এখন যদি জেন জেড হয় তাহলে তার মা কি করে জেন ওয়াই হয় বা জেন এক্স হয়?
1: হ্যাঁ, জেন এক্স বা জেন ওয়াই হবে। হ্যাঁ,
0: আমি ঠিক আছে, আমি জেন এর পাবলিক, আমি জেনে দেই আছি।
1: তো তারা কিন্তু বেশ কুল, জানো তো, মানে বৃষ্টিতে ভিজলে যে বকা দেবে সেরকমটা নয়, মানে আমরা ওই একসাথে ভেজা, মানে আমরা বন্ধু বান্ধবরা তাদের কচিকাচারা সবাই মিলে একসাথে ভিজি আর কি, বেশ মজা হয়।
0: কারণ তুমি নায়িকা হবে। আচ্ছা, চলে যাই পরবর্তী মেসেজে। দীনেশ নস্কর লিখছেন বালি থেকে, তিনি লিখছেন যে 4200 টাকা ভাড়া এখনকার বাচ্চার, আর বৃষ্টিতে ভিজে ভেজে না, মা বাবারা খুব দায়িত্ব করে, সবাই সবারই একটা করে সন্তান, তো কিছু হয়ে গেলে, আমি যখন বড় হলাম, পাঁচ ছ ভাই বোন একসঙ্গে, আমি দাদা বৃষ্টিতে ভিজলে বড় দিদি শাসন করত, তারপরে দেখতাম আস্তে আস্তে দিদিও জলে নেমে গেল, কি মজা ছিল। এখন আর মার সেই বকা নেই, মানুষের মজা অন্যদিকে রয়েছে, বাচ্চারা মনে হয় সেরকম একটা নৌকো ছাড়তে চায় না জলে। এই বক্তব্য রেখেছেন দীনেশ লস্কর বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে।
1: বেশ, আবারও একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, দীর্ঘ মেসেজ, আমি একটু ছোট করেই পড়ি। শিশুদের বৃষ্টিতে ভেজার আনন্দ হারিয়ে গেছে, কারণ ইট পাথরের খাঁচায় বন্দি জীবনে শিশুরা বৃষ্টিকে উপভোগ করার মতো উন্মুক্ত জায়গা পায় না, সেই জন্য তাদের আনন্দ তাদের কাছে কেবল জানলার ওপার থেকে দেখার একটা দৃশ্য, এবং অসুখ বিসুখ হওয়ার ভয়ে অভিভাবকরা শিশুদের সবসময় ঘরের ভেতরে আটকে রাখেন, এই অতিরিক্ত সুরক্ষার মানসিকতা। এবং আজকের শিশুরা বাস্তব অভিজ্ঞতার চেয়ে ভিডিও গেম, পর্দায় বৃষ্টির দৃশ্য বেশি উপভোগ করে, সেই জন্য বৃষ্টিতে ভেজার রোমাঞ্চ এখন স্ক্রিনের ভার্চুয়াল অভিজ্ঞতার কাছে পরাজিত। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর।
0: এবার দত্তপুকুরের শুভদত্ত লিখছেন, শিশুদের বৃষ্টিতে ভেজার আনন্দ হারিয়ে গেছে, কথাটা একদম সত্যি। আগে বৃষ্টি পড়লে মাঠে ছুটোছুটি করা বা কাগজে নৌকো ভাসানোর যে আনন্দ ছিল, এখনকার বাচ্চারা সেটা জানেই না। এর মূল কারণ হলো স্মার্টফোন আর ভিডিও গেমের আসক্তি। এখনকার বাচ্চারা চার দেওয়ালের মাঝে বসে স্ক্রিনে গেম খেলতেই বেশি পছন্দ করে। শুভদত্তর এই বক্তব্য।
1: বেশ, তারক কুলপি থেকে টেক্সট মেসেজ করেছেন, এখন এত বেশি বাজ পড়ে না, ভেজাই ভালো। গত এক ডেট লিখছেন উনি যে কলকাতায় 2 ঘন্টায় 400টা বাজ পড়েছে, শিশুদের ঘরে থাকাই নিরাপদ। তারক কুলপি থেকে,
0: এমন নয় যে আমরাও বাজ পড়ার সময় গিয়ে মাটি ভিজতাম, তা নয়। বৃষ্টিতে ভেজা আর বাজ পড়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর এমনি নরমাল ঝিরঝির করে বৃষ্টি, দুটোর মধ্যে অবশ্যই তফাত আছে।
1: তফাত আছে, এবং বাজ পড়াটা থেমে গেলে না ওই বৃষ্টিটা শুরু হয়, ভেজার বৃষ্টিটা।
0: আর নায়িকা হলে তার বাজের মধ্যে।
1: ও আচ্ছা, ঠিক ঠিক ঠিক, একদম। হ্যাঁ, তারপরের মেসেজ প্রভাতী ভট্টাচার্য। হ্যাঁ, তা তো বটেই, সেই সাউন্ড এফেক্ট দিয়ে তো বাজ ক্রিয়েট করা হয়, আমরা তো দেখি রিভার্ব দিয়ে, একদম। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, ছন্দে ছন্দে, কথাটি আংশিক সত্য, পুরোপুরি নয়। প্রযুক্তির কল্যাণে বৃষ্টিতে না ভিজে ঘরেই রয়। শহুরে শিশুরা মাঠ পায় না অট্টালিকার ভিড়ে, যানবাহনের

0: দাপাদাপিতে বন্ধ ছোট্ট নীরে, ভিডিও গেমের আসক্তিতে যা কিছু ফেলে, পড়ার চাপ কাটিয়ে ফোনের স্ক্রিনে সময় পেলে গ্রামগঞ্জে শিশুরা আজও তাদের নৌকা ভাষায় বৃষ্টির গান গেয়ে মেতে ওঠে নানান খেলায়। বৃষ্টির ছোঁয়ায় গ্রামে গ্রামে সবুজে মোড়া শিশুরা স্বপ্ন দেখে উজ্জ্বল ভবিষ্যৎ গড়া। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন এই মেসেজ।
1: বন্ধুরা লিখছেন, আমার একটা ঘটনার কথা খুব মনে পড়লো, মানে ঘটনাটা সত্যি ঘটনা। আমার এক পরিচিত, আমার থেকে একটা সিনিয়র, তার বাড়ি হচ্ছে প্রপার উত্তর কলকাতায়। তার ছেলে ধরো এই ক্লাস সেভেন এইটে পড়ে। এবার একদিন টিউশন থেকে ফিরছে, রবিবার দিন খুব সম্ভবত একটু 11টা সাড়ে 11টার সময় ফিরছে, বাপেতে ছেলে দুজনে ফিরছে। এবার বৃষ্টি হয়েছে, ভদ্রলোক ছেলেকে বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া তুই দাঁড়া বলে বৃষ্টিতে ভিজিয়েছে। সেই বাচ্চাটা বাড়িতে এসে হাওয়া করে কাঁদে, দেখো বাবা আমাকে ভিজিয়ে দিয়েছে। মানে তার মধ্যে সেই ফিলিংসটাই নেই যে বৃষ্টিতে ভেজার আনন্দ।
0: একেবারেই খুব ছোট থেকে আসলে ওই মজাগুলো দিতে হয় বাচ্চাদের, যেরকম আমরা।
1: তুমি কখনো শিল কুড়িয়েছো?
0: না, শিল কোরাইনি।
1: শিল কোরানটা হচ্ছে যে বরফের টুকরোগুলো পড়ে।
0: একেবারেই তাই, কিন্তু মানে আনফর্চুনেটলি আমি না কোনোদিন শিলটা পাইনি, শিল পড়ছে এটা বুঝতে পেরেছি। এবং উত্তরাখণ্ডে প্রচুর শিলাবৃষ্টি হতো আমি যখন ছিলাম, প্রচুর শিলাবৃষ্টি পেয়েছি।
1: তুমি ছিলে বলে শিলাবৃষ্টিটা হতো,
0: হতে পারে। তো সে যাই হোক, কিন্তু ওই আর কি, শিল কোরানোর মজাটা আমি কখনো,
1: মানে পাহাড় ঘেরা জায়গা ছিল।
0: একেবারেই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, বৃষ্টি এক অপরূপ সৃষ্টি, সময় সুযোগ পেলেই এই বৃষ্টিতে আমি আমার শৈশবে মনের আনন্দে অনেকটা সময় ধরে ভিজতাম। সেই ট্র্যাডিশন বজায় রেখে আমার ছেলেমেয়েও বৃষ্টিতে ভিজে আনন্দ পেয়েছে। এখন আমার নাতি নাতনিও বৃষ্টির জলে ভেজে এবং আগের মতোই আনন্দে মেতে ওঠে। অর্থাৎ বৃষ্টিতে ভেজা যেন এক পরম্পরা। আসল কথা হলো, বৃষ্টিতে ভেজার আকর্ষণ চিরন্তন। তাই আজকাল শিশুরা বৃষ্টির জলে ভেজে না, এমন কথায় সহমত পোষণ করতে পারলাম না। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। এই তো পেয়েছি, বৃষ্টিতে ভেজেন।
1: বেশ। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা লিখছেন, এখন শিশুরা স্কুল কোচিং এর পর অধিকাংশ সময় বাড়িতে বসে ইনডোর গেম খেলে, তাই বৃষ্টিতে ভেজাটা কম হয়েছে। তা এটা ঠিক, কিন্তু বন্ধ হয়নি। এখনো রাস্তায় স্কুল থেকে ফেরার সময় স্কুল বাস থেকে নেমে রাস্তার গর্তে জমা জলে জামা জুতো ভিজিয়ে খেলা করতে দেখি মাঝে মাঝে, ছাতা সরিয়ে ভিজতেও দেখি। তাই বলবো, বৃষ্টি ভেজা আনন্দ শিশুরা এখনো উপভোগ করে। সুচেতা পশ্চিম বর্ধমান থেকে।
0: সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মানব জীবনের ভালো লাগার অনুভূতি কোনোদিনও হারায় না। যেদিন হারাবে মানুষ যন্ত্রের সমান হয়ে যাবে। সেই কারণে এই প্রজন্মের শিশুরা বৃষ্টিতে ভেজার মতন যে কোনো ভালো লাগার বিষয়গুলো অনুভব করতে না পারলে যন্ত্রে পরিণত হয়ে যেত। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন এই মেসেজ।
1: তোমার সেই অ্যাডভার্টাইজমেন্টের কথা নিশ্চয় তোমার মনে আছে। সেটি হচ্ছে একটি বাচ্চা এরকম ব্যস্ত রাস্তায় বৃষ্টি পড়ছে যাচ্ছে, রাস্তায় একটা গাছ পড়েছিল, ওই ছোট্ট বাচ্চাটা নিজে গিয়ে সেই গাছের গুড়িটাকে সরানোর চেষ্টা করছে। এবং অনেকে গাড়িতে বসে আছে, অনেকে হর্ন দিচ্ছে, যেহেতু গাছ পড়ছে এমনি জ্যাম হয়ে গেছে। সেই বাচ্চাটির ওই যে মুভমেন্ট, সেটা দেখার পর আস্তে আস্তে অনেকে গাড়ি থেকে নেমে আসলো, অনেকে বাস থেকে নেমে আসলেন। এভাবে কিন্তু রাস্তা থেকে গুড়িটা সরায়, এটা একটা আলাদা বার্তা আছে। কিন্তু কোথাও ওই বিজ্ঞাপনটা যখনই বারবার ইউটিউবে আমরা দেখি বা কোনোভাবে মনে ফিরে ফিরে আসে, কোথাও কিন্তু সেই শৈশব এবং বৃষ্টি, সেটাও কিন্তু কোথাও একটা তার মিশেল আছে।
0: একেবারেই তাই। এবং ওই বৃষ্টির সাথে না একটা নস্টালজিয়াও মিশে আছে। খুব ছোটবেলার কথাও যদি ভাবি, যে বাবা অফিস থেকে ভিজে ফিরছেন, সিঙ্গারা এনেছেন, ডাকছেন নাম ধরে, ডাক নাম ধরে যে বৃষ্টির জন্য। তো যাই হোক, আজকে এই সমস্ত বৃষ্টির কথা, বৃষ্টির নস্টালজিয়ার গল্প করতে করতে আমাদের কিন্তু প্রচুর মেসেজ পড়া হলো না। কার্তিক মণ্ডল লিখেছিলেন মেসেজ, অনিমেষ চক্রবর্তী মেসেজ লিখেছিলেন, প্রদীপ বসাক, আমি নামগুলো পড়ে দিচ্ছি, সুমিত রায় মেসেজ করেছিলেন, প্রচুর মেসেজ। কিন্তু আজকে আমাদের নিজেদেরও গল্প ছিল, একটু গান শুনতেও ইচ্ছে করছিল, আমরা আর সকলের মেসেজ পড়তে পারলাম না। যাই হোক, আমরা আবারও কিন্তু ফিরে আসব সেই যে বৃহস্পতিবারের একেবারে জমজমাট কুইজ নিয়ে, বাংলা গানের কুইজ, গানে গানে বাজিমাত নিয়ে ঠিক রাত 9:30 এবং তার জন্য কিন্তু আপনাদের একেবারেই সঙ্গে থাকতে হবে, 100.1 FM গোল্ড কানে রাখতে হবে। রাজস্বী আর শ্রাবস্তী কিন্তু ঠিক ফিরে আসছে রাত 9:30 গানে গানে বাজিমাত নিয়ে।
1: ওয়েট করে থাকুন প্রশ্নের বৃষ্টির জন্য।

আসলে বৃষ্টির কথা যখনই আসে, যখনই সেই ছেলেবেলা বৃষ্টির কথা আসে, তখনই আমাদের বারবার মনে পড়ে সেই এমন কিছু বৃষ্টি, যে বৃষ্টি সারাদিন আমাদের ভিজিয়ে রাখে, সারাদিন আমাদের ভাবিয়ে রাখে। তেমনই এক বৃষ্টির গান শোভন চট্টোপাধ্যায়ের শুনতে শুনতে বিদায় নেব, শ্রাবস্তী আর রাজশ্রী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: भारतीय वायु सेना में अग्निवीर वायु म्यूजिशियन बने। प्री रजिस्टर्ड भर्ती दिल्ली और बेंगलुरु में 31 अगस्त से 9 सितंबर 2026 तक आयोजित की जा रही है। अधिक जानकारी के लिए www.iafrecruitment.edcil.co.in पर जाएं।
2: শুনুন, আপনি কি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জন সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
5: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন, শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা 100.1 FM Gold-এ। গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা
6: শুরু হয়ে গেল। গানে গানে বাজিমাত আর গানে গানে বাজিবাত নিয়ে আপনাদের সাথে শ্রাবস্তী আর রাজশ্রী। আর গানে গানে বাজিবাত মানেই হচ্ছে নানা ধরনের প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর দেবেন আপনারা SMS বা হোয়াটসঅ্যাপ করে। কিন্তু তার সাথে সাথে থাকে আপনার পছন্দের গান শোনার পালা, শোনাতে এ গান। আর শোনাতে এ গানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রথমেই থাকে বাংলা আধুনিক গান। আপনার পছন্দের বাংলা আধুনিক গানের কথা আপনি জানাবেন আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 নম্বরে। আপনাদের গানে গানে মাধুরী চট্টোপাধ্যায়।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা,
1: চিনতে পারো কিনা। তাহলে চিনতে পারো কিনা রাউন্ডে আমাদের কি করতে হয়? আমাদের গানটা চিনে ফেলতে হয়।
2: মানে গান গিয়ে
1: গান গিয়ে গান চিনবো কেন? গানের ক্লু দিয়ে গান চিনবো।
2: আমি বেসিক্যালি কোরাসে ভালো গাই, আমার সাথে শ্রাবস্তী একটু গান মেলে, গলা মেলায় তাই ভালো হয়, মনীষা গলা মেলালে আরো ভালো হয়। এবার কপাল যদি থাকে তাহলে সবাই গলা মেলাবে।
1: হ্যাঁ, আমি আজকে কেসে কেসে কনসার্টে যোগ দিতে পারি কাশির সঙ্গে, তোমার যদি সেটা ভালো লাগে তাহলে করতে পারি, আর নয় তো তিনটে ক্লু দিতে পারি। বেশ, তাহলে চিনতে পারো কিনা রাউন্ডে যেরকম কথা থাকে যে আমরা তিনটে ক্লু দিই এবং আপনাদের চিনে ফেলতে হয় গানটা। তাহলে প্রথম ক্লু, এটি উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় মান্নাদের গান।
2: হ্যাঁ, উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় মান্নাদের গান, এটা কি একটা ক্লু হতে পারে?
1: অসাধারণ না ক্লুটা?
2: অসাধারণ মানে একেবারে অসাধারণ,
1: একেবারেই তাই। তাহলে চলে যাই, আপনারা ভাবতে থাকুন, আমরা চলে যাই শোনাতে গানে।

0: চিনতে পারো কিনাতে আপনি আছেন এবং আপনি চেনার চেষ্টা করছেন, এবং চেষ্টার মধ্যে আপনার সফলতা আসতে পারে নাও আসতে পারে, সেটা কোনো বড় কথা না, এটা হতেই পারে, ছোটখাটো ঘটনা। কারণ আমরা বহুবার ফেল করেছি, তবেই একবার পাস করেছি।
1: কি হলো ব্যাপারটা? বহুবার ফেল করে ছাড়ো, আমার মাথায় ঢুকবে না, আমি বরঞ্চ দ্বিতীয় ক্লুতে চলে যাই।
0: একবার ফেল করেছো?
1: না, আমি ফেল করিনি। এ কি বললেই হলো? মানে সবাইকে নিজের মতন ভাবে। দ্বিতীয় ক্লু, দ্বিতীয় ক্লুতে চলে যাই আমি। এই সব কথা
0: বলতে কি কষ্ট হচ্ছে?
1: আচ্ছা বেশ, প্রথম ক্লু ছিল এটি উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় মান্নাদের গান। দ্বিতীয় ক্লু, এই সিনেমার কাহিনীকার কৌটিল্য গুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, মিঠু মুখার্জি, অসিতপরণ মুখোপাধ্যায়, গীতা দে প্রমুখ।
0: আচ্ছা, প্রমুখ মানে
1: আরো অনেকে?
0: ও আচ্ছা আচ্ছা, আরো অনেকে তাদের প্রমুখ বলে।
1: হ্যাঁ, আরো কিন্তু আরো একটা ক্লু কিন্তু হাতে রয়েছে, সেই ক্লুটা কিন্তু দেব। আবারও একটা শোনাতে গান তার ওপারে।
0: বেশ, শোনাতে গান
2: তোমাকে শোনাতে,
3: শোনাতে এ গান,
2: শোনাতে
0: অনুরোধ করেছেন বিজয় দালাল মুনি নালিকুল বন্দিপুর হুগলি থেকে। শুনতে চেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: চিনতে পারো কিনা, চিনতে
1: পারো কিনা, চিনতে পারো কিনা। তাহলে দুটো ক্লু দেওয়া হয়ে গেছে, তৃতীয় ক্লু বলবো।
2: আর ওই দুটো বলতে তোমার কি কষ্ট?
1: কাশি
2: কাশি।
1: আচ্ছা, প্রথম ক্লু, এটি উত্তম কুমার অভিনীত সাদা কালো বাংলা সিনেমায় মান্নাদের কণ্ঠে গান। দ্বিতীয় ক্লু, এই সিনেমার কাহিনীকার কৌটিল্য গুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, মিঠু মুখার্জি, অসিত বরণ মুখোপাধ্যায়, গীতা দে প্রমুখ।
2: আচ্ছা, তুমি মিঠু মুখার্জি বলে আর অসিত বরণ মুখোপাধ্যায় বলে কেন?
1: ওনারা যে নামে নিজেদেরকে বলেছেন আর কি, সেই নামগুলোই বললাম। তৃতীয় ক্লু, এই গানের গীতিকার ছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর সুরকার নচিকেতা ঘোষ। সিনেমায় গানটি ছিল উত্তম কুমারের লিপে একটি পানশালায়।
2: আচ্ছা, মানে সবাই পান খাচ্ছে?
1: না, সবাই পান করছেন।
2: আচ্ছা,
1: বেশ, তাহলে পরের গানে চলে যাওয়া যাক। পরের শোনাতে এ গান শুনতে শুনতে আপনারা ভেবে ফেলুন উত্তরের গানটা।

0: চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা, চিনতে পারো কিনা।
1: তাহলে মরাল অফ দ্য স্টোরি?
2: হ্যাঁ, আমি এখনো কোয়েশ্চেন পেপার চেক করছি, এটা হচ্ছে মরাল অফ দ্য স্টোরি।
1: প্রশ্নপত্র লিখা হয়নি তো?
2: না, লিখ হয়নি।
1: আচ্ছা,
2: লিপিকা দাস গরিফা থেকে সঠিক উত্তর দিয়েছেন,
1: লিখ থেকে লিপিকা।
2: ঠাকুরিয়া থেকে সুমিতা রায়, ক্যানিং থেকে মৌমিতা মান্না এবং দেবলীনা দাশগুপ্ত নিউ টাউন থেকে, সকলেই কিন্তু সঠিক উত্তর দিয়েছেন।
1: উত্তরটা কি?
2: সঠিক উত্তর হলো হোটেল স্নো ফক্স এর গান, আমরা সেটা শুনবো।
1: তার আগে, কিন্তু তার আগে একটা হাততালি তো হবে।
2: হবে,
1: তুমি বলছো? হ্যাঁ, আচ্ছা, তার মানে একটু কাশবে। বেশ, ছন্দে শিল্পী রাউন্ডে আমরা কোনো এক প্রখ্যাত শিল্পীকে নিয়ে চার লাইনে স্বরচিত কবিতা বা ছড়া আপনাদের শোনাব। সেটি শুনে আপনাকে বলতে হবে সেই শিল্পী কে। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে 9903059992 এই নম্বরে। উত্তরের সাথে নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
3: ভাঙুনের তীরে ঘর বেঁধে আমি ভুল পথে বহুদূরে, লজ্জায় থরুথর দৃষ্টি লাজবতী নূপুরের ঋণিঝিনি।
1: ভাঙুনের তীরে ঘর বেঁধে আমি ভুল পথে বহুদূরে, লজ্জায় থরুথর দৃষ্টি লাজবতী নূপুরের ঋণিঝিনি। শিল্পী
4: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত।
1: চলে আসি চিনতে পারো কিনা রাউন্ডের উত্তরের গানে, শিল্পী মান্না দে।

100.1 FM গোল্ডে আপনি শুনছেন গানে গানে বাজিমাত শ্রাবস্তী আর রাজশ্রীর সঙ্গে একটা সংবাদ বিরতির ওপারে আবারও ফিরে আসছি ঠিক রাত 10:30 মিনিটে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে সংসদে পাশ হল। জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিলও সংসদে গৃহীত। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা। জাপানের কুমামোতোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 34। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের বন্যা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। গ্লাসগো কমনওয়েলথ গেমসে নীরজ চোপড়া, রোহিত যাদব এবং জাসবীর সিং সহ ভারতের 5 খেলোয়াড় ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদিত হয়েছে। এর ফলে তা সংসদে গৃহীত হল। লোকসভায় গতকালই বিলটি পাশ হয়। বিল নিয়ে আলোচনার জবাবি ভাষণে কর্মী বিষয়ক ও জন অভিযোগ মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি ভারতের প্রত্যেক নাগরিককে নাড়া দিয়ে গেছে। সরকার এই ধরনের প্রশ্ন ফাঁস প্রতিরোধ করে শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষানীতি গত দশকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছে। এর ফলে পড়ুয়া ও তাদের অভিভাবকরাও শিক্ষা ব্যবস্থার বিপুল চাপের হাত থেকে রেহাই পেয়েছে। পরীক্ষার দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও তিনি জানান।
1: Prime Minister Modi ji lost no time to declare that nobody will be allowed to jeopardize the future of our children, and hence this legislation which seeks to make amendments in 2024 act in order to make it more stringent, more deterrent is being brought in. If there are any suggestions for improvement, I'll be taking note of it. This bill is a reaffirmation of the government's highest commitment to safeguard the welfare of the students and youth of this country.
0: জাতীয় মর্যাদার অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 আজ সংসদে পাশ হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় 1971 সালের মূল আইনটি সংশোধন করার লক্ষ্যে এই বিলটি লোকসভায় পেশ করেন। প্রস্তাবিত এই বিলে জাতীয় সঙ্গীত জনগণমনের মতোই বন্দে মাতরমকেও সমান আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। এই বিল অনুযায়ী জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্রের অবমাননা করলে 3 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। সংসদে আলোচনার জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, এই বিল কেবল আইনি পরিবর্তন নয়, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, জাতীয় চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শের প্রতীক। 1971 সালে তৈরি আইনে জনগণমন সুরক্ষা নিশ্চিত করা হয়েছিল।
2: রাষ্ট্র গৌরব অপমান নিবারণ সংশোধন বিধেয়ক 2026 সিফ এক বিধায়ী সংশোধন নেই হ্যাঁ, ভারত কি আত্মা, সাংস্কৃতিক বিরাসত, রাষ্ট্রীয় চেতনা ও স্বতন্ত্রতা সংগ্রাম আদর্শ প্রতি হম সব কি প্রতিবদ্ধতা। এক ভারত শ্রেষ্ঠ ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম, বিকশিত ভারত কা সংকল্প হ্যায় বন্দে মাতরম।
0: শ্রী রায় বলেন, 1947 সালের 15ই আগস্ট সকাল 6:30 অল ইন্ডিয়া রেডিওতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অনুরোধে পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুর সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করে প্রথম স্বাধীনতা দিবসের সূচনা করেছিলেন। বিলটি পাশের পর লোকসভা আগামীকাল সকাল 11:00 পর্যন্ত মুলতবি হয়ে যায়। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর কথিত পেলেট গান ব্যবহারের ফলে আহতদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করতে দিল্লি সরকারকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ যন্তর্মন্তর সহ অন্যান্য স্থানে ভিড় সামলাতে ধাতব পেলেট গান ব্যবহারের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আর্জি জানিয়ে দায়ের করা এক আবেদনের শুনানির সময় এই নির্দেশ দেন। শুনানির সময় বেঞ্চ এও বলেছে, পুলিশের নীতি অনুযায়ী ঘটনার গুরুত্ব অনুধাবন করে ব্যতিক্রমী কিছু ক্ষেত্রে পেলেট গান ব্যবহার করা যেতে পারে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের পোস্ট মুছে দেওয়ায় মেটা আজ দুঃখ প্রকাশ করেছে। নতুন দিল্লিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন সাংবাদিকদের বলেন, এই ঘটনায় মেটার বরিষ্ঠ আধিকারিকদের সরকার তলব করেছে এবং কি কারণে এই ঘটনা ঘটল তাও ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ 3 বাহিনীর 9 মহিলা আধিকারিককে সমুদ্র প্রদক্ষিণা অভিযান সফলভাবে শেষ করার জন্য অভিনন্দন জানান। এই মহিলা আধিকারিকরা ভারতীয় সেনাবাহিনীর সামুদ্রিক জাহাজে 314 দিনের যাত্রা সফল সমুদ্র প্রদক্ষিণ শেষ করে ফিরে এসেছেন। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নির্দিষ্ট সময়সীমা কঠোরভাবে মেনে মন্ত্রকের সমস্ত

0: প্রধান ও ফ্ল্যাগশিপ প্রকল্পগুলির বাস্তবায়নে গতি আনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। আজ মন্ত্রকের বিকশিত ভারত লক্ষ্যমাত্রার অগ্রগতি নিয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় পৌরোহিত্য করে তিনি এই নির্দেশ দেন। নতুন দিল্লিতে আজ কাবেরী জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্ণাটক, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি সরকারের প্রতিনিধিরা অংশ নেন। সভা চলাকালীন কাবেরী অববাহিকার সার্বিক জলবায়ু ও আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতি এবং আগামী 15 দিনের জন্য বিলিগুন্ডুলুতে জলের প্রভাবের পরিমাণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আজ ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্র, গুজরাটের মঞ্জালপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা কেন্দ্রে আজ ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাঁকিপুরে 34%, মঞ্জালপুরে 37% এবং দাতিয়াতে 71% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের সেরা পুলিশ বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ তিনি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রাজ্যের পুলিশের ট্রেনিং একাডেমির বড়াখানা অনুষ্ঠানে যোগ দিয়ে গত 2 মাসে পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন।
1: অন্য রাজ্যের তুলনায় আমরা কতটা এগিয়ে, কতটা পিছিয়ে, আর কি করলে পশ্চিমবঙ্গ পুলিশ ও ভারতবর্ষের মধ্যে সেরা পুলিশ হতে পারে, এই সব বিষয় নিয়ে আমি ভাবনা চিন্তা করার চেষ্টা করি। সীমাবদ্ধতা আছে, আগের প্র্যাকটিস গুলোর মধ্যে কিছু ভালো দিক থাকলে অনেক খারাপ দিক ছিল, ছাদ থাকলে তো হয় না, ছাদে কুলাতে হবে।
0: জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ রাজ্যে নিজস্ব থানা পেল। এবার থেকে আর রাজ্যের অন্য কোনো সাধারণ বা স্থানীয় থানার পরিকাঠামোর উপর তাদের নির্ভর করতে হবে না। স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 2 আগস্ট বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই কর্মসূচির প্রস্তুতি হিসেবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল আর এন রবি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। কয়েকদিনের সাময়িক বিরতির পরে নতুন সংঘাতের ফলে আঞ্চলিক সংঘাতও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। জর্ডনের প্রশাসন জানিয়েছে তারা 5টি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। কুয়েত থেকে পাওয়া খবরে জানা গেছে দেশের উত্তরাঞ্চলে একটি চীনা সংস্থার ভবনে ইরানি মিসাইল আঘাত হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর শান্তিপূর্ণ গণ বিক্ষোভে পাকিস্তানি বাহিনীর ভয়াবহ দমনপীড়নে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সমাজ মাধ্যমে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরে ডি চকে বিক্ষোভ দেখাচ্ছিলেন কয়েক হাজার মানুষ। জাপানের কুমামোতোয় মঙ্গলবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34-এ। উদ্ধার কাজ এখনও চলছে এবং জীবিতদের খোঁজে তৎপরতা অব্যাহত। প্রায় 10,000 মানুষ উদ্ধার কেন্দ্রে রয়েছেন। নিপ্পন কাগজ ফ্যাক্টরি থেকে 10 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 8 জন মৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। সংসদ ভবনে আয়োজিত এই বৈঠকে দুই রাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে সার্বিক দুর্যোগ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। টানা ভারী বৃষ্টিপাত এবং প্রধান নদীগুলির জলস্তর লাগাতার বৃদ্ধির ফলে রাজ্য জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার দ্রুত ত্রাণ বণ্টন এবং ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের কাজ করে চলেছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী 2 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, বিহার, হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে উত্তর পূর্ব ভারত, পাঞ্জাব, কোঙ্কন, গোয়া, ওড়িশা, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কিছু অংশ আবহাওয়া পরিস্থিতি একই থাকার সম্ভাবনা রয়েছে। IMD গুজরাটের বেশিরভাগ অংশে আগামী 2 দিনে অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত। যোগ্যতা অর্জন পর্বে 5ম স্থানে শেষ করে পুরুষদের জ্যাভলিন ফাইনালে উঠেছেন নীরজ চোপড়া। ভারতের রোহিত যাদব 9ম এবং জাসপ্রীত সিং 10ম স্থান অর্জন করে ফাইনালে উঠেছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অনিয়ম রুখতে আনা সংশোধনী বিলটি আজ রাজ্যসভায় অনুমোদনের মধ্য দিয়ে পাশ হল। সুপ্রিম কোর্ট নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে জাতীয় রাজধানী অঞ্চলে বিক্ষোভের সময় প্যালেট গান ব্যবহার। নমস্কার, আকাশ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
2: ফিরে এলাম গানে গানে বাজিমাত নিয়ে, শুনছেন 100.1 FM গোল্ড, সঙ্গে আছি শ্রাবস্তিয়া রাজশ্রী। আর নিউজের আগে এবং দীর্ঘ বিরতির আগে আমাদের ছিল ছন্দে শিল্পী রাউন্ডের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর আমরা যাব, কিন্তু তার আগে জানিয়ে দিই একটু পরে আবার আসছে শোনাতে এ গান।

বাংলা গান তো আমাদের খুব খুব পছন্দের, আর বাংলা সিনেমার গান হলে সেখানে কিন্তু নায়ক নায়িকার উপস্থিতি এবং সেখানে কোথাও একটা আলাদা আমাদের ভালো লাগা থাকে বাংলা সিনেমার গান নিয়ে। আজকের এই পর্যায়ে শোনাতে এখানে আপনারা অনুরোধ করবেন বাংলা সিনেমার গানের। প্রথমে লিখবেন এসএজি, তারপর একটা স্পেস দিয়ে লিখবেন আপনার পছন্দের বাংলা সিনেমার গানের কথা, এবং অবশ্যই সেই সিনেমার নামটা একটু লিখে দেবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, এবং আপনার পুরো নাম লোকেশান লিখে আপনার অনুরোধ পাঠাবেন আমাদের এসএমএস বা হোয়াটসঅ্যাপ করে 9903059992 নম্বরে।

0: गाने गाने बाजी मात, गाने गाने बाजी मात।
1: এবার আমরা চলে যাব ছন্দের শিল্পীর উত্তরে, কিন্তু তার আগে শুনেছিলেন এই কবিতাটা।
2: ভাঙুনের তীরে ঘর বেঁধে আমি ভুল পথে বহু দূরে, লজ্জায় থর থর দৃষ্টি লাজপতি নূপুরের ঋণিঝিনি।
1: ভাঙুনের তীরে ঘর বেঁধে আমি ভুল পথে বহু দূরে, লজ্জায় থর থর দৃষ্টি লাজবতী নূপুরের ঋণী ছিনি।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
1: এবার উত্তর শুনব।
3: একেবারেই তাই, আজকের উত্তর সুরকার রাজেন সরকার, আর সঠিক উত্তর দিয়েছেন বজবজ থেকে অদিতি মিত্র, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, নিউটাউন থেকে রুমা দত্ত, কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে চন্দন চক্রবর্তী, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বেলঘরিয়া থেকে বরুণায়ন দাস, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী এবং দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ।

এবারের গান অনুরোধ করেছেন বজবজ থেকে অদিতি মিত্র। শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার কণ্ঠে এই গান। শুনে নেব প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত.
1: লাইটস অন, ক্যামেরা
2: রোলিং,
1: অ্যাকশন.
3: চিত্রধ্বনি রাউন্ডে শুনবেন একটি সিনেমা সংলাপ। সিনেমায় এই সংলাপের শেষেই ছিল একটি গান, আপনাকে বলতে হবে সেই গান কোনটি। উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ বা SMS করে, আমাদের নাম্বার 9903059992। উত্তরের সাথে অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশনটা লিখবেন।
0: চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি।
5: এবার আমি তোমাকে হাই হিল জুতো কিনা দেবো, তারপর লিপস্টিক কিনা দেবো, তারপর সেই রুস পমেটম কিনা দেবো, তারপর ইপপ মেকিং পিকক শাড়ি, সে শাড়ি দেবো, শাড়ি পরে তুমি আমার পাশে পাশে করবে।
6: না বাবা, আমি সব রং মেখে সংসার করতে পারবো না।
5: আরে কি মুশকিল, রং মাখা এই দুনিয়ায় রং নেওয়া কি চলে? বাহ, শুনেছি ছবি গান্ধারে দেখি।
6: আমি কি গান গাইতে পারি? যে গান গাইবো
5: পারতে না, যা কিছু মনে আছে গিয়ে দাও।
0: চিত্রধ্বনি,
4: চিত্রধ্বনি।
0: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
7: একটা সংবাদ বিরতির ওপারে আমরা ফিরে আসছি আবারও রাত 11:10 মিনিটে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 100.1 FM Gold।

0: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন। শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত। আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে। আপনি শুনছেন গানে গানে বাজিমাত, গানে গানে বাজিমাত 100.1 FM গোল্ডে।
1: আমরা আবার ফিরে আসলাম শ্রাবস্তী আর রাজশ্রী। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন গানে গানে বাজিমাত। আমরা নিউজের আগে শুনেছিলাম চিত্রধ্বনি রাউন্ডের প্রশ্ন উত্তর জানবো, কিন্তু তার আগে জানিয়ে রাখি আবার আসছে শোনাতে এ গান। তোমার

শোনাতে গান আপনার পছন্দের গান শোনার একটা ছোট্ট জায়গা, এবং সেখানে এই পর্যায়ে আপনারা অনুরোধ করবেন হিন্দি সিনেমার গানের। অবশ্যই রেট্রো হিন্দি সিনেমার গান, মোটামুটি 80-এর দশক পর্যন্ত বিভিন্ন সিনেমার গানের অনুরোধ করতে পারেন, বিভিন্ন শিল্পীর কণ্ঠের আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে প্রথমে লিখতে হবে SAG, তারপর একটা স্পেস দিয়ে আপনার পছন্দের গানের কথা এবং সিনেমার নামটাও উল্লেখ করবেন, আর অবশ্যই নিজের পুরো নাম আর লোকেশান লিখে SMS বা হোয়াটসঅ্যাপ করবেন 9903 05 9992 নাম্বারে।

0: এবার আমরা চলে আসি গানে গানে বাজিমাতের চিত্রধ্বনির উত্তরে। আপনারা শুনেছিলেন একটা ছোট্ট সংলাপ, আপনি সেই সংলাপ আপনার জন্য আরো একবার।
1: আরে কি মুশকিল, রং মাখা এই দুনিয়ায় রং নেওয়া কি চলে? বাহ, শুনেছি জমি আর গান দাঁড়া দেখি।
2: আমি কি গান গাইতে পারি? কি গান গাইব?
3: তাহলে অনেক সঠিক উত্তর এসছে। আমরা সঠিক উত্তরের গানটা শুনবো, কিন্তু কারা কারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো পড়ে ফেলি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, বজবজ থেকে অতিথি মিত্র, ক্যানিং থেকে মৌমিতা মান্না, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বেলঘড়িয়া থেকে বরুণায়ন দাস, সোদপুর থেকে অভিজিৎ পালচৌধুরী, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, বেহালা কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী এবং ভবানীপুর থেকে তন্ময় ঘোষ, সকলে সঠিক উত্তর দিয়েছেন।

0: গানের লড়াইয়ে এবার আপনিও চ্যাম্পিয়ন। শুনছেন গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা, 100.1 FM গোল্ডে। গানে গানে বাজিমা, গানে গানে বাজিমা।
1: সুরের এই ঝরঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
1: সুরের এই ঝরঝর ঝরনা,
2: সুরের ঝরনা, সুরের ঝরনা।
3: সুরের ঝর্ণা রাউন্ডে আমরা শুনি প্রিলিউড গানের অংশ এবং ইন্টারলিউড, এবং সেটা শুনে আপনাকে গেস করতে হয় যে গানটা আসলে কোন গান। প্রথমেই আমরা শুনব প্রিলিউড।
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা,
1: সুরের ঝর্ণা,
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা।

0: মেরু এই ঝর ঝর ঝরনা,
1: সুরের ঝরনা সুরের ঝরনা,
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
3: তোমাকে শোনাতে
2: শোনাতে এ গান শোনাতে
4: এবারের গান অনুরোধ করেছেন বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে। শুনতে চেয়েছেন বাপি লাহিড়ির কণ্ঠে এই গান।

0: আমি দেখি না, আমি দেখি না, কারণ আমি দেখলে আয়না ভেঙে যেতে পারে, কিন্তু শ্রাবস্তী দেখে
1: একেবারে। তাই আর এটাই ছিল সঠিক উত্তর। আমি আয়না দেখি, দেখবো না কেন, আমি আয়না দেখি, এবং এটাই ছিল সঠিক উত্তরের গান আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। সঠিক উত্তর কারা কারা দিয়েছেন বলে ফেলি। ঠাকুরিয়া থেকে সুমিতা রায়, নিউ টাউন থেকে রুমা দত্ত, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য, বেহালা কলকাতা ষাট থেকে রীতা শ্রীমানী, আমতলা থেকে স্বাগত পাল, সুরজ পাল, ফরিদপুর কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে প্রশান্ত তলাই, এবং মল্লিককাটি থেকে সঞ্জীব কুমার মণ্ডল।
0: সব্বার জন্য
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা।
0: এবারে তাহলে গানের অংশ
1: একেবারেই, তাই
0: সেখানে কি হবে?
1: সেখানে আমরা একটা গানের অংশ শোনাবো, এবং সেটা শুনে গেস করতে হবে যে কোন গানের অংশ।
0: তারপর উত্তরটা পাঠাবে কোথায়?
1: উত্তর পাঠাবেন হোয়াটসঅ্যাপে অথবা টেক্সট মেসেজ করে 9903059992 নম্বরে।
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা।

0: ভিড়ু এই ঝড় ঝড় ঝরনা
1: সুরের ঝরনা সুরের ঝরনা
2: গানে গানে বাজি মাত গানে গানে বাজি মাত।

0: সঠিক উত্তর দিয়েছে মৌমিতা মান্না ক্যানিং থেকে, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, এবং বজবজ থেকে অদিতি মিত্র।
1: সবার জন্য এটা।
2: গানে গানে বাজি মাত, গানে গানে বাজি মাত।
0: এবার আমরা শুনবো ইন্টারলিউড, এবং ইন্টারলিউড শুনে আপনাদের গেস করতে হবে গানটা কি।
1: তাহলে শুনুন ইন্টারলিউড।
2: সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা, সুরের ঝর্ণা।

0: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: সুরের ঝর ঝর ঝর না, সুরের ঝর না, সুরের ঝর না।

0: তাহলে সঠিক উত্তরের গান শুনে আমরা ফিরে এলাম এবং সঠিক উত্তর কারা কারা দিয়েছে বলে ফেলি। সঠিক উত্তর দিয়েছেন বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে এবং তেঘরিয়া থেকে তপন মার্জিৎ।
1: সঠিক উত্তর দিলে যেটা থাকে সব বাচ্চা স্টুডিওর ঘড়ি বলছে রাত 11টা বেজে 53 মিনিট হয়ে 55 সেকেন্ড।
0: তার মানে ঘড়ির কাঁটা আমাদের জানান দিচ্ছে যে আজকের মতন গানে গানে বাজিমাত থেকে বিদায় নিতে হবে। তবে আজকে গানে গানে বাজিমাত থেকে বিদায় নেব আমরা যে গানটা আপনাদের জন্য রেখে, সেই গান সোনু নিগমের গান। আজ অর্থাৎ 30 জুলাই সোনু নিগমের জন্মদিন, তাকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কিন্তু এই গান রইল তার জন্য, তার প্রতি আমাদের ট্রিবিউট। আপনারা সকলে খুব ভালো থাকবেন, শুভরাত্রি।
1: ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।

অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। 12:14 হয়ে 4 সেকেন্ড। বাণী জয়রামের কণ্ঠে শুনছেন আধুনিক বাংলা গান।

শুনছেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায়। 12:21 রয়েছে আমি সৌরভ আপনার সঙ্গে। বাণী জয়রামের পরে

12:43 হয়ে 30 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আপনি শুনছেন আধুনিক বাংলা গান সৌরভের সঙ্গে। তিমিরের পরে এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

12:58 হয়ে 21 সেকেন্ড, অর্থাৎ আমরা প্রায় একটা ঘন্টা অতিক্রম করে ফেললাম আধুনিক বাংলা গানের আসরে। DTH বাংলা পরিষেবায় আমি সৌরভ আপনার সঙ্গে, শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে আধুনিক বাংলা গান।

শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আধুনিক বাংলা গান। 1:41 হয়ে 20 সেকেন্ড, আর কিছুটা সময়, আর মিনিট 20-এর মতো আমরা রয়েছি এই আধুনিক বাংলা গানের আসরে। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা আমরা অতিক্রম করার মুখে দাঁড়িয়ে আছি। শুনেছি স্বর্ণযুগের কিছু গান, শুনছি এ সময়ের কিছু গান, এবং এই সবটা মিলেই মালা গাঁথা হয় সুরের, মালা গাঁথা হয় বাংলা ভাষার। আমরা প্রতি রাতেই আপনাদের জন্য সাজিয়ে রাখি বিভিন্ন স্বাদের, বিভিন্ন আঙ্গিকের বাংলা গান। আমি সৌরভ রয়েছি আপনার সঙ্গে। এবারে শিল্পী লোপামুদ্রা মিত্র,

অনেকটা সময় আমরা আধুনিক বাংলা গানের সঙ্গে রয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা শুনেছি বাণী জয়রাম, তিমির, লতা মঙ্গেশকর, শ্রীকান্ত আচার্য, এদের কণ্ঠে আমরা গান ইতিমধ্যেই শুনে ফেলেছি। এখন লোপামুদ্রা মিত্র।

2:40 ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন অনুষ্ঠান, বাংলা গানের অনুষ্ঠান সৌরভের সাথে। আমরা আধুনিক বাংলা গান শুনলাম 2 ঘন্টা ধরে। এবারে রাত 2 থেকে 3 বাংলা ছায়াছবির গান। আজ প্রথমেই পথে হলো দেরি ছবির গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন পথে হলো দেরি ছবির গান। এই ছবি থেকে পরের গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

2:18 হয়ে 34 সেকেন্ড স্টুডিওর ঘড়িতে। শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পথে হলো দেরি ছবির গান শুনছিলেন, প্রথমে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে ও পরে আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এবারে অজানা শপথ ছবির গান আমরা শুনব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন অজানা শপথ ছবির গান। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছিলেন অজানা শপথ ছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে অটোগ্রাফ।

প্রিয়ম মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম আমরা গানটি। শুনছেন অটোগ্রাফ ছবির গান, এবারের গান সপ্তর্ষি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শঙ্কর মহাদেবনের কণ্ঠে শুনছিলেন গানটি, আর এরপরেই আমরা রূপম ইসলামের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে শেষ করব আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান অটোগ্রাফ ছবির গান দিয়ে।

তিনটে বেজে তিন মিনিট হয়ে 45 সেকেন্ড জানিয়ে দিচ্ছে স্টুডিওর ঘড়ি। রয়েছেন আপনি ডিটিএইচ বাংলা পরিষেবায় সৌরভের সঙ্গে বাংলা বিভিন্ন আঙ্গিকের গান শুনতে। এখন সময় নানা রঙের গানের। নানা রঙের গানে আজ প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী মোহাম্মদ রফি।

তিনটে বেজে 41 মিনিট হয়ে 40 সেকেন্ড, স্টুডিওর ঘড়িতে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান, আমি সৌরভ আপনার সঙ্গে। নজরুল গীতি শুনছিলেন মোহাম্মদ রফির কণ্ঠে, এবারে আমরা শুনব দ্বিজেন্দ্র গীতি, শিল্পী অর্চনা ভৌমিক।

3:57 হয়ে 37 সেকেন্ড, একেবারেই আজকের অনুষ্ঠানের আমরা শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমি সৌরভ ছিলাম আপনার শ্রবণ সঙ্গী হয়ে সেই রাত 12টা থেকে বিভিন্ন স্বাদের বাংলা গান নিয়ে, আর নানা রঙের গান আমরা শেষ করব। এই শেষ গান দ্বিজেন্দ্র গীতি অর্চনা ভৌমিকের কণ্ঠে। এই গানটির সঙ্গে আজকের অনুষ্ঠান শেষ হবে। ভালো থাকবেন সকলে, নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো দিন কথার মাধ্যমে। যেতে যেতে অর্চনা ভৌমিক দ্বিজেন্দ্র গীতিতে।

0: শেষ হলো নানা রঙের গান। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী রেজা আলী খান, রাগ কমল ঋষভ আশাওয়ারী।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী রাজা আলী খান, রাগ কমল ঋষভ আশাবারী, তবলা সঙ্গতে ছিলেন প্রীতম পল্লে এবং হারমোনিয়ামে অমিতাভ চক্রবর্তী। এখন শুনবেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ আহির ভৈরব। তবলা সঙ্গতে ছিলেন অসিত জানা। শেষ হল আজকের মতো প্রভাতীর অনুষ্ঠান। শুরু হচ্ছে চিরন্তনী।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 31শে জুলাই, শুক্রবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আজ গল্প শোনাতে বসে মনে হল, এমন একজন মানুষের আজ জন্মদিন, তার লেখা এত এত গল্প আমরা ছবি হতে দেখেছি, গল্পে পড়েছি, তার একটা গল্প আজ শোনাবো না, খুব ইচ্ছে করল। আজ আসলে মুন্সি প্রেমচাঁদ, হিন্দি ভাষা আর উর্দু ভাষার বলা যায় অন্যতম সফল লেখক। থেমে গেলাম, কেননা সত্যি সত্যি ওনার গল্পগুলো পড়ে মুগ্ধ, অভিভূত কি বলে বলি, অসম্ভব সুন্দর সুন্দর সমস্ত বিষয় নিয়ে, একেবারে যেন চারপাশের বাস্তব চিত্রকে তিনি তুলে ধরেছেন তাঁর গল্পের মধ্যে দিয়ে। এই মানুষটি আজ জন্মেছিলেন 1880 সালের এই 31শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। আসল নাম দানপত রায়, তবে আমরা সাহিত্যিক হিসেবে তাকে মুন্সি প্রেমচাঁদ বলেই জানি। হিন্দি সাহিত্যে তাকে বলা হয় উপন্যাস সম্রাট। গল্প অনেক, সেই হিন্দি গল্পগুলোকে আমরা দেখেছি বাংলায় অনুদিত হয়ে, এবং সত্যি সত্যি এত অপূর্ব সমস্ত গল্প, তার অনেক গল্পের মধ্যে থেকে আজকে শোনাব। যে গল্পটি হিন্দিতে তার নাম ছিল ঠাকুর কা কুয়া, আমরা বাংলায় বলি ঠাকুরের কুয়ো, এইভাবেই গল্পটিকে আখ্যায়িত করা হয়েছে। আর সেই গল্পই আমাদের আজ চিরন্তনীর গল্প। গল্পের মধ্যে আমরা জানি অনেক কথা থাকে, যাকে আমরা গানে গানেও পাই, যেভাবেই হোক সেই রকম গানগুলো শুনতেও ইচ্ছে করে। চলুন আজ গল্প শোনানোর আগে ছোট্ট করে সেইরকম একটা গানও শুনে নিই, কেমন?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আব্বাসউদ্দিন আহমেদের গলায় এ গানটি, তোরা কে কে যাবিল জল আনতে। আর সেই জল আনা নিয়েই কত কিছুই ঘটে, কত গল্প তৈরি হয়ে যায় সাহিত্যে। যখন এরকম কিছু ছবি স্থান পেয়ে যায় তখন তা একেবারে চিরকালীন হয়ে থাকে। গল্পে যাই। যখু যে লোটাটা পান করার জন্য মুখে তুলল, জলটা থেকে একটা বিশ্রী গন্ধ বেরোলো। সে গাঙ্গিকে বলল, আরে এ কেমন জল, এ গন্ধ এত বাজে কেন রে? আমি এটা খেতে পাচ্ছি না, আমার গলা শুকিয়ে গেছে, আর এই নোংরা জলটা খেতে হচ্ছে। আসলে গাঙ্গি সন্ধ্যায় জল জমিয়ে রাখত, কুয়োটা অনেক দূরে ছিল আর বারবার হেঁটে যাওয়াটাও খুব কষ্টকর। গতকাল যে জলটা এনেছিল সেটা ভালো ছিল, কিন্তু আজ কি এমন ভুল হলো? ও ভাবতে লাগলো। লোটাটা মানে ঘটিটা সে নাকের কাছে আনলো। দুর্গন্ধ তো আছেই, নিশ্চয়ই কোনো পশু কুয়োতে পড়ে ডুবে গেছে, আর সেই জল এত জলটা খারাপ করে দিল। কিন্তু এখন সে জল পাবে কোথা থেকে? গাঙ্গির সমানে ভাবতে লাগলো। না, কেউ তো তাকে ঠাকুরের কুয়োতে উঠতে দেবে না, সবাই তাকে দূর থেকে তাড়িয়ে দেবে। শাহুজির কুয়োটা ছিল গ্রামের একেবারে অন্য প্রান্তে, কিন্তু সেখান থেকে কেই বা তাকে জল তুলতে দেবে? গ্রামে তো আর কোনো চতুর্থ কুয়ো নেই, কি যে করেও। আসলে যকু অনেকদিন ধরে অসুস্থ ছিল, তো তৃষ্ণার্ত হওয়া সত্ত্বেও কিছুক্ষণ তো চুপ করে রইল। তারপরে বলল, গাঙ্গি আমি আর পারছি না রে, বড্ড তেষ্টা পেয়েছে, দে দে ওই জলই দিয়ে আমি নাক টিপে কোনো ক্রমে একটু জলটা খাই। কিন্তু গাঙ্গি বলল, না এই নোংরা জল তুমি খাবে না, এতে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, গাঙ্গি জানত যে এই দূষিত জল পান করলে তার অসুস্থতা আরও বেড়ে যাবে, কিন্তু এই কি অদ্ভুত ব্যাপার, সে জানত না যে ফুটিয়ে নিলে তা পানের জন্য নিরাপদ হয়ে যায়। এখানে ছোট্ট একটা কথা না বললেই নয়, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন আমরা অনেক রকম সমস্যার মুখোমুখি হই, শুধু সমাধানের রাস্তা জানা থাকে না বলে ওই সমস্যা আমাদেরকে সাংঘাতিকভাবে পীড়িত করে, আমাদের জীবন দুর্বিষহ করে তোলে। তার মূল কারণ হচ্ছে সমাধানের রাস্তা না জানা। এই গল্পটার মধ্যে এই ব্যাপারটাও না আমাকে একটু মানে নাড়া দিয়েছে, যে সত্যি তো ও গাঙ্গি বেচারি যদি জানতো যে জলটা গরম করে ফুটিয়ে নিলে তারপর ঠান্ডা করে তো খাওয়া যেত, কিন্তু জানতো না বলে একটা সাংঘাতিক অবস্থার মধ্যে পড়ল এই গাঙ্গি মেয়েটি। যাই হোক, বলছি সে কথা পরে। গাঙ্গি বলল যে তুমি এই জল কী করে খাবে? ঈশ্বর জানেন, ওই যে কোন পশু তার মধ্যে গিয়ে পড়ে মরেছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি অন্য জায়গা থেকে জল নিয়ে আসব। তো যকু তখন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলছে, কোথা থেকে আনবে? তখনও বলল, দুটো কুয়ো আছে ঠাকুরের শাহুর, ওরা কি আমাকে এক ঘটি জলও দেবে না? যকু তখন বলল, জল তো দেবেই না, হাত পা ভেঙে দেবে, চুপ করে বসে থাক, আর তোকে অভিশাপ দেবে, বুঝলি? ঠাকুর ওর লাঠিয়ালদের দিয়ে লাঠি চালাবে, আর শাহুজি একটার বদলে পাঁচটা নেবে, বুঝলি তো? আমাদের কষ্ট কেউ বোঝে না, আমরা মারা গেলেও কেউ দেখতে আসে না, সব যাত্রায়ও কাঁদ দেয় না, এই লোকেরা নাকি তোমায় জল তুলতে দেবে। হ্যাঁ, এটাই ছিল নির্মম সত্য। গাঙ্গিও জানে, এই সব কথা জানে, চুপ করে রইল। কিন্তু না, কিছুতেই যোগুকে ওই দুর্গন্ধযুক্ত জল সে পান করতে দিল না। সে জল ফোটাতেও জানে না, তাই অসুস্থ যোগু তৃষ্ণার্ত হয়ে বসে রইল অসহায়ভাবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সিন্ধু চ্যাটার্জির গলায়। তাই তো, কালো জল তো বটেই, আর সেই জল নিয়ে কত কী ঘটনা ঘটে গিয়েছে, সেই কথাগুলোই আমরা শুনেছি, গল্পে পড়েছি, সিনেমায় দেখেছি। আজ সেই ঠাকুরের কুয়ো, মুন্সী প্রেমচাঁদের অসংখ্য বিখ্যাত গল্পের অন্যতম এটি, তাই আজ আপনাদের শোনাতে বসেছি। কারণ আজ মুন্সী প্রেমচাঁদের জন্মদিন। যাই হোক, গল্পে ফিরি। রাত তখন প্রায় 9টা। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত মজুরেরা ঘুমিয়ে পড়েছে। ঠাকুরের বাড়ির সামনে, মানে ওই যে তিনি প্রধান, তার বাড়ির সামনে কিছু লোকজন তবুও গল্প করছে, আড্ডা দিচ্ছে ইত্যাদি। এই মেয়েটি গাঙ্গী অপেক্ষা করে রয়েছে, কখন রাত হবে, কখন সবাই ওই কুয়োর কাছ থেকে চলে যাবে, তারপর সে পরিষ্কার পানীয় জল নিয়ে আসবে। তাকে দেখতে পেলে তো কেউ তাকে জল দেবে না, কারণ সে অচ্ছুত। কিন্তু সে এই গল্পটা পড়তে গিয়ে না একটা জিনিস খুব অবাক লাগে, আমরা শহরে বসে একেবারে মানে প্রান্তিক গ্রাম, সেখানে কিভাবে মানুষ দিন যাপন করছে জানি না, সেখানে কেমন করে চলে জীবনযাপন তাও জানি না। আর আজ থেকে এত এত এত বছর আগেকার কথা, সেখানে তখন আরও কত অদ্ভুত অবস্থা ছিল, কষ্টকর অবস্থা ছিল, সেটাও আমাদের জানা নেই। এই মানুষগুলো সমাজের ছবি, জীবনের ছবি, বাস্তব ছবি দেখিয়েছেন আমাদের কাছে তাদের লেখনীতে। তাই তো জানতে পেরেছি এমন করেও মানুষ দিন কাটাতো, হয়তো বা কাটায়ও

আস্তে আস্তে সেখানে এসে পৌঁছল। রাস্তার তেলের প্রদীপের ম্লান আলো কুয়োটার উপর পড়েছে। গাঙ্গী কুয়োর চারপাশে চাতালের পাশে আড়াল নিয়ে বসে সুযোগের অপেক্ষা করতে লাগল। আসলে এই কুয়োর জল গ্রামের সবাই পান করে, শুধু তারাই। গাঙ্গী জখুর মতো যারা হতভাগ্য, অচ্ছুত বলা হয় যাদের, সেই অধিকার থেকে বঞ্চিত। সমাজের এই অন্যায় নিয়ম বাধ্যবাধকতার বিরুদ্ধে গাঙ্গীর মনটা বিদ্রোহে ফেটে পড়ে। কেন, কিসের ভিত্তিতে তারা উঁচু আর আমরা নিচু? কিন্তু না, নানান রকম তাদের মধ্যে অসাধুতা আছে সে জানে। এরা চুরি করে, প্রতারণা করে, মিথ্যে মামলা করে, আর তাদের ঘরে নানান রকম জুয়ারিদের আড্ডাখানা। এই সাহুজি মানে ওখানে বসে বসে সে অনেক কথা মনে করছে গাঙ্গী, আর তার ভেতরে ভেতরে রাগ ফেটে বেরোচ্ছে। সাহুজি ঘিয়ের সঙ্গে তেল মিশিয়ে বিক্রি করে, সবাইকে ঠকায়, যাদের দিয়ে খাটিয়ে নেয়, কাজ করিয়ে নেয়, তাদের ন্যায্য মজুরিও দেয় না। তাহলে কোথায় তারা বড়, তারা শ্রেষ্ঠ? গাঙ্গী ভাবে, আমরা তো ওদের মতো রাস্তায় দাঁড়িয়ে নিজের ঢাক পেটাই না। যখন গ্রামের পথ দিয়ে যাই তখন অনেক লোলুপ দৃষ্টি আমিও দেখতে পাই। এরা আবার নিজেদের উঁচু জাত বলে গর্ব করে। হঠাৎই সে কুয়োর দিকে পায়ের শব্দ শুনতে পেল। ভয়ে তার বুক ধড়ফড় করে উঠল। যদি তাকে দেখে ফেলে তাহলে একেবারে সাংঘাতিক বিপদ হবে। তাড়াতাড়ি সে কলসিয়ে দড়ি তুলে নিয়ে মাথা নিচু করে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে দাঁড়াল। এরা আসলে কাউকে তো বিন্দুমাত্র দয়া দেখায় না। আর ওই গাঙ্গুকে এরা বিনা মজুরিতে কাজ করতে, এটা গাঙ্গী ভাবছে যে গ্রামের একটি লোক মাঙ্গু তাকে বিনা মজুরিতে কাজ করতে অস্বীকার করেছিল সে, তাই জন্য সেই লোকটিকে এমনভাবে মেরেছে, মাসের পর মাস রক্ত বমি করেছিল। যাই হোক, এবার সে গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে শুনতে লাগলো। দেখতে পেল প্রথম যে দুজন মহিলা জল তুলতে কুয়োর কাছে এসেছে, তাদের কথাবার্তা চুপ করে শুনতে লাগলো। ওরা বলছে, ওরা খেতে বসেই বলে, তা যা তাজা জল নিয়ে আয়, আমরা একটু বিশ্রাম নিলে এই পুরুষগুলোর যেন সহ্য হয় না। আর ওরা বলছে কি, যেখানে সে নিজেরা জল তোলার মতো সৌজন্যতা বোধ ওদের নেই, ওরা শুধু হুকুম করতে জানে, যেন আমরা ওদের দাসী। তখন আরেকজনকে বলছে, তুমি যদি দাসী না হও তবে আর কি খেতে পড়তে পারছ, দাসীর থেকে আলাদা কি, অপমান করে কথায় কথায়, পরিশ্রম করায়। তখন ওই মেয়েটি বলছে, না এভাবে বলে আর অপমান করো না, আমি একটুও বিশ্রাম নিতে পারি না, অন্যের বাড়িতে যদি এভাবে খাটতাম তাহলে যেন অনেক ভালো থাকতাম, উফ কাজ করতে করতে যেন শেষ হয়ে গেলাম, অথচ দেখো ঘরের কেউ খুশি না। এই সব কথাবার্তা বলতে বলতে দুজন সেই একই ব্যাপার, দুঃখের কথাবার্তা বলতে বলতেই তারা জল তুলে নিয়ে এই দুজন মহিলাই চলে গেল। দেখুন কি অদ্ভুত, তারা নিজেদের দুঃখের কথা আলোচনা করছে, জল তুলছে, কাজ করছে, মনের দুঃখ একে অন্যের কাছে প্রকাশ করছে, কিন্তু এই এরা দুজনই যদি ওখানে গাঙ্গীকে দেখত তাহলে একেবারে চিৎকার চেঁচামেচি জুড়ে দিত যে একজন অচ্ছুত এখানে এসে জল অপবিত্র করে দিল। এইটাই আমাদের মানে নিজেকে আমরা অনেকখানি বুঝি, নিজের কষ্ট এগুলো বুঝি, অথচ সেই একই পজিশনে যখন অন্য কেউ থাকে, না সেখানে আমাদের দয়ালু মনটা হঠাৎ করে হারিয়ে যায়। তখন কিন্তু সেই সামাজিক বেড়াজাল, নিয়ম কানুন, যত রকমের কুসংস্কার এগুলো যে মন আবদ্ধ করে রেখেছে সেটাই প্রকাশ পেয়ে যায়। এটাই বড় অদ্ভুত। তো যাই হোক, জল তুলে নিয়ে দুই মহিলা যখন চলে গেল, গাঙ্গী গাছের ছায়া থেকে বেরিয়ে কুয়োর দিকে এগিয়ে এলো। কেউ নেই তখন ঠাকুর বাড়ির, মানে ঠাকুর

বাড়ির মানে ওই ঠাকুরের, ভেতর থেকে দরজা বন্ধ হয়ে গেল। যাক, এবার তারা ঘুমানোর প্রস্তুতি নেবে, নিশ্চিন্ত হলো গাঙ্গী, স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে, পায়ে কোনো আওয়াজ না হয়, এইভাবে সে কুয়োর কিনারা ধরে এগোতে লাগলো। মনে হলো যেন আর চিন্তা নেই, এবার সে জল নিয়ে যেতে পারবে, পানীয় জল। দড়িটার এক প্রান্ত কলসিটার গলায় পেঁচিয়ে দিল। সে ডান দিকে বাঁ দিকে সতর্ক হয়ে তাকাতে তাকাতে সে জল নেওয়ার জন্য ওই কলসিটা আস্তেই আস্তে করে কুয়োর মধ্যে ঢোকাতে লাগলো, যেন কোনো আওয়াজ না হয়। মনে মনে ভাবছে, ধরা যদি পড়ি দয়া তো করবেই না। তারপরে সে তার দেবতাতে স্মরণ করছে, মনকে শক্ত করছে। এই করতে করতে কলসিটা কুয়োর মধ্যে নামিয়ে দিল। নিঃশব্দে আলতো করে জলে ডুবে গেল কলসিটা। তাড়াতাড়ি করে জল মানে দড়ি টেনে তুলছে, কলসিটা উপরে চলে আসছে। এই সময়ে কলসিটা ধরার জন্য ঝুঁকে কুয়োর কিনারে যেই সে একটুখানি ঝুঁকে তুলতে গেল, তখনই হঠাৎ ঘরের দরজা খুলে গেল ওই বাড়ির। একটা সাংঘাতিক অবস্থা সেই মুহূর্তটা। দড়িটা তো গাঙ্গির হাত থেকে পড়েই গেল, আর কলসিটা সশব্দে কুয়োর মধ্যে পড়ে, জলের মধ্যে পড়ে সাংঘাতিক একটা আওয়াজ হলো চড়াত করে। সঙ্গে সঙ্গে ওখানে কে ওখানে বলে চিৎকার করতে করতে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছিল ওই ঠাকুর বাড়ির লোকেরা। আর গাঙ্গী তখন কুয়োর মাচা থেকে লাফিয়ে নেমে প্রচণ্ড বেগে ছুটতে ছুটতে সে বাড়ির দিকে চলেছে। কি আশ্চর্য, সামান্য একটু জলের জন্য এ কী বিড়ম্বনা গাঙ্গীর!